শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর হ্যাঁ, আজকে প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি গুরুদেরকে নিয়ে। তো আমাদের গুরু হিসেবে আমরা যাদেরকে মনে করি মাতা পিতা, তারা তো আছেনই, তাছাড়াও কিন্তু শিক্ষক, তাদেরকেও কিন্তু আমরা গুরু হিসেবে কল্পনা করি। শিক্ষকতাকে একটি মহৎ ও মানবিক পেশা হিসেবে গণ্য করা হলেও শিক্ষণ প্রক্রিয়া কিন্তু অনেক জটিল একটি কাজ। শিক্ষকতা কেবল একটি পেশা নয়, বরং সমাজ ও দেশের এক ধরনের সেবা বলা যেতে পারে। একজন সফল শিক্ষক হওয়ার জন্য কেবল বিষয় সংশ্লিষ্ট জ্ঞান ও শেখানো পদ্ধতি যে যথেষ্ট তা কিন্তু নয়। বিশেষ করে বিষয়গত জ্ঞানের পাশাপাশি শিক্ষার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক ও দার্শনিক প্রেক্ষাপটও কিন্তু শিক্ষককে জানা দরকার, যাতে শিক্ষক সেটা তাদের ছাত্রকে পড়াতে পারে বা তাদেরকে বোঝাতে পারে যে কিভাবে তারা সামাজিক আর রাজনৈতিক ব্যাপারে আরও ভালো করে ভাবতে পারে আর তাদের একটা ওপিনিয়ন তৈরি করতে পারে।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
1: হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। নির্ভয় ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরি। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতেই। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে। যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখনই, বকি নে কারো শুনি নে কাহারো বকুনি। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু তাড়াতাড়ি করে কাড়ি নে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অস্ত্র গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোণিত বরণে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসি, বকুল কেবল দলিত করেছি আলসে। ছিলাম যখন নীলীন বকুল শয়নে, কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্চে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে।
2: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services Enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: আপনি কি NRI আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি NRI দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি NRIs। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়া ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.love। shopdesi.in
5: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
6: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি, আপনার বন্ধু সুস্মিতা, নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, শিক্ষকের পেশাগত শিক্ষা এমন হবে যা শুধু শিক্ষার্থীদের পাঠদান ও শ্রেণী ব্যবস্থাপনার মধ্যে সীমিত থাকবে না, তার পড়াশোনার পরিধি হবে ব্যাপক, আর আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিষয়ে আগ্রহ থাকবে অফুরন্ত, সেই সঙ্গে চিন্তা ও বিবেচনা বোধ থাকবে সীমাহীন। শিক্ষককে শিক্ষার্থীদের জানতে ও বুঝতে হবে এবং তার সঙ্গে কর্মকাণ্ডে মানবিক মূল্যবোধ কিন্তু প্রতিফলিত করতে হবে, তবেই কিন্তু উন্নত শিক্ষার জন্য একটা দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষা ব্যবস্থা তৈরি করা যাবে। আর দক্ষ শিক্ষক তৈরি করতে গেলে আমরা সকলেই জানি যে তার জন্য কিন্তু দরকার উন্নত মানের শিক্ষা ব্যবস্থা। আরও কথা হবে কিন্তু গানের উপরেই।

আপনি শুনছেন radiobanglanet.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসীমন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, প্রাচ্য দেশীয় শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষক সম্পর্ক সবসময় কিন্তু গুরু শিষ্যের মতো ছিল। প্রাচীন ভারতের নালন্দা থেকে শুরু করে সোমপুর বৌদ্ধবিহার ও শালবন বৌদ্ধবিহার, এছাড়াও নিকট অতীতের পণ্ডিত সমাজ, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা দেখছি যে গুরু শিষ্যের পরম্পরাকে কিন্তু আমরা দেখি কি তাদের একে অপরের প্রতি যে শ্রদ্ধা আর যে বিনয় থাকে সেটা কিন্তু অপরিসীম। যেখানে একজন শিক্ষক তার ছাত্রকে একাডেমিক শিক্ষা থেকে শুরু করে নীতি আদর্শ, শিষ্টাচার সহ ব্যবহারিক জীবনের সব ধরনের দিক নির্দেশনায় দীক্ষিত করতে পারেন, সেটাই কিন্তু আসল শিক্ষা। আর ছাত্র তার গুরুর সেই শিক্ষাকে অন্তরে ধারণ করে ভবিষ্যৎ জীবনে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা কিন্তু শিক্ষকের অনুপ্রেরণা ও রোল মডেল অনুসরণ করেন আর সেটা করে কিন্তু তাদের জীবনযাপনটা করেন।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: প্রকৃতি স্বরূপ পালন করা হয়। আরো কত ভাবে গানের উপরে
1: আমি ভুলে যাই কাকে চাই সব আর তুই কাকে ভালোবাসি।

0: প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, একজন শিক্ষকের ভূমিকা ও দায়িত্ব কিন্তু অফুরন্ত এবং মানুষ সম্পন্ন শিক্ষা দেওয়াটাই কিন্তু তার মুখ্য কাজ। তারা আমাদের জীবনকে স্পর্শ করে আর আমাদের আচরণকে প্রভাবিত করে। শিক্ষকদের অর্জিত বিদ্যা শিক্ষার্থীদের মধ্যে তাদের মান অনুযায়ী সঞ্চারিত করা কিন্তু খুব সহজ কথা নয়। শিক্ষকের শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ হল টেকসই জ্ঞান ও অনুসন্ধান করা। এইসবের প্রতিফলন কিন্তু ঘটে আমরা দেখি যে চর্চার মাধ্যমে। অন্যদিকে শিক্ষকতা পেশার জন্য প্রয়োজন সামগ্রিক দক্ষতা, আর বিকাশের জন্য প্রয়োজন শিক্ষকের শিক্ষা। এই কার্যক্রমে আমরা দেখতে পাই যে বিষয়, জ্ঞান, শেখানোর পদ্ধতি, শিক্ষার বিভিন্ন দর্শন, মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা, শিক্ষার ঐতিহাসিক ও রাজনৈতিক পটভূমি, আর্থসামাজিক প্রেক্ষাপট, তাছাড়া শিক্ষার অনুশীলন, এই প্রত্যেকটা বিষয় কিন্তু অন্তর্ভুক্ত থাকে একটা কার্যক্রমের ভিতরে, যেটা শিক্ষার মাধ্যমে মানুষজনের মধ্যে প্রদান করা সম্ভব হয়ে থাকে।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হল কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিণী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হত স্বপনের, তোমায় কি গিয়েছিন ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় সে তো ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছে যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী। ন ছবি ন তুমি ছবি।
2: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, শিক্ষকের দায়িত্ব কর্তব্যের পরিসর কিন্তু অত্যন্ত ব্যাপক। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আর্নল্ড জোহান সামারফিল্ড নতুন নতুন ধারণা নিয়ে কিন্তু বিশ্বকে চমকে দিয়েছিলেন। তিনি অনেকবার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও শেষ পর্যন্ত কিন্তু তিনি সেই পুরস্কার পাননি। সামারফিল্ড একজন শিক্ষক ছিলেন, নিজে নোবেল পুরস্কার পাননি বলে তিনি কিন্তু হাল ছেড়ে দেননি, বরং তিনি তার ছাত্রদের এমনভাবে গড়ে তুলেছিলেন যে তার ছাত্ররা যাতে নোবেল পুরস্কার পেতে পারে। তিনি যতটা বড় বিজ্ঞানী ছিলেন তার চেয়ে বড় শিক্ষক ছিলেন। একজন শিক্ষকের স্বপ্ন তার ছাত্ররা তাকে একদিন অতিক্রম করবে, এটাই স্বাভাবিক।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, সমাজে কিন্তু ভালো শিক্ষকের বড়ই অভাব, মানে এমন শিক্ষক যারা চান যে তাদের ছাত্ররা একদিন তাদেরকেই অতিক্রম করবে, এরকম শিক্ষক কিন্তু খুব একটা বেশি হয়তো পাওয়া যায় না। তবে শিক্ষা ও সংস্কৃতি এবং সমাজ উন্নয়নে সব শিক্ষকেরই ভূমিকা থাকবে সমান এমনটা কিন্তু নয়। বিশেষ করে শিক্ষকের প্রভাব, প্রতিপত্তি ও সুনাম শুধু শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনায় বিদ্যমান থাকে না। একজন শিক্ষক আদর্শ মানব সৃষ্টির শৈল্পিক কারিগরও বটে এবং তার দৃষ্টিভঙ্গি, নির্দেশনা ও আদর্শ জাতি, ধর্ম ও বর্ণের ঊর্ধ্বে উঠে মানবতার কল্যাণের জন্য নিবেদিত হয়। তাই বলা হয় যে ব্যক্তি মানব এখানে কিন্তু অর্থহীন, কিন্তু ব্যক্তি শিক্ষক সবার শ্রদ্ধার ও সম্মানের পাত্র। তাছাড়া শিক্ষক সমাজ সর্বজনীন, কল্যাণকর ও প্রভাবশালী সচেতন প্রতিনিধি।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

আমার ফ্লাইটটা যখন দমদম বিমানবন্দর থেকে আকাশে উড়ল, তখন গায়ে চিমটি কেটে দেখলাম যে আমার মাসাই মারা যাওয়ার স্বপ্নটা আর স্বপ্ন নয়, সত্যি হলো। তবে আমার গত কয়েক মাসের প্রচেষ্টা সার্থক, আজ আমি চলেছি মাসাই মারা। হ্যাঁ বন্ধুরা, আমি এসে গেছি সেই আপনাদের সব থেকে প্রিয় ট্রাভেল শোটা নিয়ে, যার নাম গ্লোব ট্রটিং উইথ কৌশিক। ফ্লাইটের মধ্যে খাওয়া দাওয়া সিনেমা দেখা, সে এক এলাহি ব্যাপার। ঠিক 4 ঘন্টা পর এসে পৌঁছলাম দুবাইতে। এখানে আমাদের লে অফও ছিল, তখন ভারতীয় সময় দুপুর 2:30। এয়ারপোর্টে নেমে চোখ ধাঁধিয়ে গেল, কেন দুবাইকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিমানবন্দর বলে তা বুঝতে পারলাম। সারা বিশ্বের অসংখ্য মানুষের উপস্থিতিতে এই এয়ারপোর্টটা গম গম করছে। প্রায় ঘন্টা তিনেক এখানে কাটাবার পর আবার এমিরেটসেরই বোয়িং 777 এয়ারবাস করে 4 ঘন্টা 15 মিনিট পরে এসে পৌঁছলাম নাইরোবির জম্মু কেনিয়াত্তা বিমানবন্দরে। ভারতীয় সময় অনুযায়ী তখন রাত 10:25। এয়ারপোর্টে নেমে বুঝলাম বেশ ঠান্ডা এখানে। ইমিগ্রেশনের নিয়মগুলো কমপ্লিট করে বাইরে বেরিয়ে দেখি আমাদের জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। গ্লোবের করে দেওয়া ব্যবস্থা এতটাই ভালো যে দেশে বিদেশে যেখানেই যাই না কেন, কখনো কোনো রকম টেনশনে পড়তে হয়নি আমার। রাতে নাইরোবি আলোয় ঝলমল করছে, মসৃণ রাস্তা। প্রায় 20 মিনিট পরে এসে পৌঁছলাম আমাদের হোটেলে। কেনিয়ার রাজধানী হলো নাইরোবি। এটা রীতিমতো জমজমাট একটা শহর। নাইরোবির সাধারণ মানুষ বেশ সুশৃঙ্খল, এমনকি আমরা যখন জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছি, সেই সময় সব গাড়ি নিজে থেকেই দাঁড়িয়ে যাচ্ছে। এটা দেখে সত্যি ভালো লেগেছিল। শুনবো এই ট্যুরের কথা, তবে তার আগে চলুন ব্যাক টু ব্যাক কয়েকটা গান শুনে নিই। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন radiobanglanet.com মন যখন নিরুদ্দেশ। আর প্রথম যে গানটা শোনাবো, সেই গানটা আমার খুব প্রিয়, ইমনের গাওয়া ইন্দুবালা ভাতের হোটেলের কোথায় তোমায় পাই। শুনুন, ভালো লাগবে আপনার।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাকে নিয়ে চলেছি সেই ভয়ঙ্কর সুন্দর মাসাই মারা। আমার এই ট্যুরের সমস্ত ব্যবস্থা করে দিয়েছিল গ্লোব, মানে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিয়েই ডিনারটা কমপ্লিট করে চললাম ঘুমের দেশে। পরের দিন সকালে ঘুম ভাঙল এক বন্ধুর ফোনের শব্দে। মাসাই মারায় কি দেখবো কি দেখবো না, এই রকম হাজারটা কথা বলে গেল। স্নান সেরে ঝটপট ব্রেকফাস্ট করে নিলাম, একটু বাদেই আমাদের গাড়ি চলে এলো আর আমরাও ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম হই হই করে। প্রথমেই গেলাম জিরাফ রেস্কিউ সেন্টারে। এখানে বিভিন্ন জায়গা থেকে জিরাফদের উদ্ধার করে আনা হয়। বেশ কিছু জিরাফ এখানে আছে। সকালের দিকে গেলে দর্শকরা হাতে করে জিরাফদের খাওয়াতেও পারেন, তাই আমরাও সেই সুযোগটা পেলাম। নিজের হাতে করে অ্যানিমাল ফুড খাওয়ালাম জিরাফগুলোকে, সে এক দারুণ মজার অভিজ্ঞতা। এরপর আমরা গেলাম এলিফেন্ট অরফানেজ। এখানে মাতৃহারা হাতির বাচ্চাদের রাখা হয়। প্রত্যেক দিন সকালে একটা নির্দিষ্ট সময় বাচ্চাগুলো জঙ্গল থেকে দৌড়ে আসে দুধ খাবার জন্য। কর্মীরা নিজেদের হাতে বড় বড় ফিডিং বোতলে বাচ্চাগুলোকে দুধ খাওয়ান। ওরা দুধ খায়, মাটি মেখে মাটিতে গড়াগড়ি খেতে খেতে খেলা করে। সে এক অনিন্দ্য সুন্দর দৃশ্য। এখান থেকে বেরিয়ে এবার একটা শপিং মলে ঢুকে জল, বিস্কিট, কেক, স্ন্যাক্স অল্প করে কিনে নিলাম। আর মলের মধ্যে আমাদের বাটার বিশাল দোকান দেখে রীতিমতো অবাক হয়ে গেলাম। তারপর ওখান থেকে ফিরে এলাম আমাদের হোটেলে। হ্যাঁ, আগামীকাল থেকে শুরু হবে পৃথিবী বিখ্যাত মাসাই মারা সাফারি। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, আর ব্রেকের পর ফিরে আসি, আমি নিয়ে যাব আপনাদের মাসাই মারা। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক। আর এখন যে গানটা আমি শোনাবো আপনাদেরকে, এটাও আমার খুব প্রিয় গান, ডাকঘর সিনেমায় দুর্নিবারের গাওয়া আমরা সবাই চিঠি। দারুণ লাগবে আপনার, শুনুন গানটা।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
3: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু। রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি কেনিয়ার মাসাই মারাতে। ঠিক সকাল 8টায় আমরা নাইরোবি ছাড়লাম, যাবার পথে পড়ল দ্য গ্রেট রিফ্ট ভ্যালি, পাহাড়ি জায়গায় দিগন্ত বিস্তৃত উপত্যকা। প্রায় ঘন্টা দুয়েক পর এসে পৌঁছলাম একটা ছোট শহরের মতো জায়গায়, এখানেই লাঞ্চ ছাড়লাম আর এখান থেকেই আমাদের গাড়িটা চেঞ্জ করতে হলো। মানে আমরা টয়োটা ছেড়ে উঠলাম ছাদ খোলা বড় সাফারি গাড়িতে। ড্রাইভার হলো মাসাই মারার অন্যতম সেরা ড্রাইভার জিম। আমরা মাসাই মারা ন্যাশনাল পার্কে যখন পৌঁছলাম তখন প্রায় 4:30 বাজে। গেট দিয়ে ঢোকার পর কিছু দূর এগোলাম, জঙ্গল কিন্তু ক্রমেই গভীর হচ্ছে। এবার প্রথমেই একদল জেব্রা আর ইম্পালা হরিণের দল আমাদের স্বাগত জানালো। ওদের পাশ কাটিয়ে কিছুটা এগোতেই এক বিরাট বড় দাঁতাল হাতির সঙ্গে মোলাকাত হলো। সে তার ওই বিশাল শরীর নিয়ে আমাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে হলো আমরা ওকে নয়, ও যেন আমাদেরই দেখতে এসেছে। কিছুটা সময় সেখানে ফটো সেশন কমপ্লিট করে তারপরই জিম গাড়ি ছোটালো অন্যদিকে, যেখানে দুই শৃঙ্গের এক বিশাল দেহি পূর্ণবয়স্ক আফ্রিকান গন্ডার মশাই আমাদের জন্য অপেক্ষা করছেন। কিন্তু তিনি যেন লজ্জাবতী লতা, আমাদের দেখেই আফ্রিকার বিখ্যাত সাভানা ঘাসের আড়ালে লুকিয়ে পড়লেন তিনি। তার আগে অবশ্য ফটো তোলার জন্য কয়েক মিনিট পোজটা উনি দিয়েছিলেন, তবে যা দেখলাম তা আমাদের জন্য যথেষ্ট। সেদিন আরও কিছুক্ষণ ইতস্তত ঘোরাঘুরি করে কিছু ওয়াইল্ড বিস্ট, বুনো মহিষ, আরও ইম্পালা, অ্যান্টিলোপ দেখে ফিরে এলাম মারাসোপা রিসোর্টে। এসে তো চোখ পুরো ছানা বড়া, এ কোথায় এলাম, এ যেন বিবিদের মাঝে দেখো মিলন মহান। কি দেখলাম বলছি সেটা, তবে তার আগে চলুন এখন শুনে নি পরপর কয়েকটা গান। আর গানের ওপারে আমি আসি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: পরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। মাসাই মারা ঘুরতে এসে আমরা ফরেস্টের ভিতরেই মারা সোপার রিসোর্টে ছিলাম। এখানে এসে দেখলাম সারা পৃথিবীর লোক বোধহয় এক ছাদের তলায় এসে হাজির হয়েছে। ইউরোপিয়ান, ব্রিটিশ, চাইনিজ, জাপানিজ আর আমার মতন আরও পাঁচজন বাঙালি। এখানে আসা থেকেই আমার নিজেকে মনে হচ্ছিল আমিও যেন সেই চাঁদের পাহাড়ের শঙ্কর। সোনার খনি খুঁজে পাবো কি না জানি না, তবে রাতের বেলায় রিসোর্টের আমার ঘরের জানলা দিয়ে দূরের পাহাড় আর কালো অন্ধকার জঙ্গলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল এই টুয়ারটা ফুল অফ অ্যাডভেঞ্চার হতে চলেছে। রিসোর্টটা বিরাট বড়, বিশাল রিসেপশন লাউঞ্জ, বিভিন্ন ভাষার মানুষের কথার আওয়াজে জায়গাটা একেবারে মুখরিত হয়ে উঠেছে। সুইমিং পুলের পাশেই রয়েছে কফি লাউঞ্জ। সেখানে এসে এমন একটা জিনিস দেখলাম, সেটা সত্যিই বলছি আগে থেকে আশা করিনি। এখানে একটা কর্নার রয়েছে শুধুমাত্র দার্জিলিং টি এর জন্য। ফ্রেশ চায়ের গন্ধে মম করছে পুরো সেই জায়গাটা। এছাড়াও রয়েছে তিন চার রকমের কফি, চকলেট আর কত কি। ঘণ্টাখানেক বাদে পাশে ডাইনিং রুমে গেলাম ডিনার করতে। সেখানেও চোখ ছানা বড়া। কি খাবো, কোথা থেকে শুরু করব বুঝতেই পারছিলাম না। প্রায় 50-60 রকমের খাবার। ডিনার শেষে ঘরে ফিরে ঘুমের দেশে চলে গেলাম। রাতে একটা সাংঘাতিক স্বপ্ন দেখলাম, আমি মাসাই মারার একদম গভীরে কোনো এক অজানা জঙ্গলে দাঁড়িয়ে, শুধু ঝিঝি পোকার ডাক আর কিছু শোনা যাচ্ছে না। স্বপ্নের মধ্যেই বুঝতে পারছিলাম ওই অন্ধকারের গভীরতাকে, নিজের হাতটাও নিজে দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ কোনো একটা প্রাণী আর্তচিৎকারে সব নীরবতা ভেঙে খান খান হয়ে গেল। বেশ স্পষ্টই বুঝতে পারলাম কোনো এক শিকারি শিকার ধরেছে। খাদ্য আর খাদকের এই খেলা জঙ্গলে বড়ই নির্মম। ঝটপট করে উঠে পড়লাম আর উঠে জানলা দিয়ে বাইরের দিকে তাকাতেই দেখলাম বিস্তীর্ণ জঙ্গল আর উপত্যকা ভোরের কমলা রং মেখে আমার জন্যই যেন অপেক্ষা করছে। চলুন এখন একটা ব্রেক নিয়ে নিই আর শুনে নিই দারুণ একটা সুন্দর গান।

দেখলাম সব গাড়ি একটা নির্দিষ্ট দিকে দৌড়চ্ছে। বলা বাহুল্য আমরাও দৌড়লাম সেই দিকে। ওখানে গিয়ে বুঝলাম সবার এখানে আসার কারণটা। একটা দুটো নয়, দেখি আটজন সিংহপত্নী মর্নিং ওয়াকে বেরিয়েছে। তবে আমাদের খুব একটা পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করল না তারা। তারা নিজেদের মধ্যেই গভীর সাংসারিক আলোচনায় ব্যস্ত মনে হলো। মনে হলো সকালে বাচ্চাদের ইম্পালা না জেব্রা কার মাংস দিয়ে খাওয়াবে সেই নিয়েই ওরা বেশি চিন্তিত। তাদের চারিদিকে প্রায় 25-30টা গাড়িতে বিভিন্ন দেশের বিভিন্ন স্বাদের এত নধর নধর মাংস রয়েছে, সেদিকে ওদের কোনো ভ্রুক্ষেপই নেই। আমরা মনের সুখে ছবি তুলতে লাগলাম। কিছুক্ষণ পর সিংহীদের মর্নিং আড্ডা পর্ব শেষ হলে তেনারা হাঁটতে হাঁটতে ঘাসের জঙ্গলের ভিতরে চলে গেলেন। এরপর ঘুরতে ঘুরতে চোখে পড়ল জিরাফ দম্পতি মনের সুখে গাছের পাতা খেতে খেতে প্রাতরাশ সারছে। আসলে জিরাফরা যে ধরনের পাতাগুলো খেতে পছন্দ করে সেই পাতাগুলো গাছের অনেক উপরে হয়, আর সেগুলো পেতে হলে ওই 10 ফুট লম্বা গলাটা একান্তই প্রয়োজন। তা জিরাফদের ওই রকম ব্রেকফাস্ট করতে দেখে আমাদের মনে হলো যে প্রাতরাশটা এবার সেরে নেওয়া প্রয়োজন। একটা বড় বাওয়াব গাছের তলায় গাড়ি দাঁড় করিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম। সে এক দুর্দান্ত অভিজ্ঞতা বটে। চারিদিক ধুধু প্রান্তর, তার মাঝখানে একটা গাছের তলায় আমরা কজন বসে আছি। খুব কাছেই সিংহ রয়েছে, আর রয়েছে অসংখ্য হরিণ। খাওয়ার পর আবার সাফারি শুরু হলো। কত যে জন্তু জানোয়ার দেখলাম তার ইয়ত্তা নেই। জিরাফ, জেব্রা, ইম্পালা, থমসনস গেজেল, অ্যান্টিলো, বফেলো, আরও কত কি। তবে তার মধ্যে সেরা ঘটনা হলো দ্য গ্রেট মাইগ্রেশন দেখা। সেই দেখার জন্যই সমস্ত পর্যটকরা মাসাই মারায় আসে। দুপুর 12টা নাগাদ হঠাৎ খবর পাওয়া গেল যে স্যান নদীর ধারে ওয়াইল্ড বিসরা জমায়েত হয়েছে নদী পেরোনোর জন্য, অর্থাৎ মাইগ্রেশনের জন্য। জিম আমাদের গাড়ি ছোটালো সেই দিকে। মিনিট 20 বাদে অকুস্থলে গিয়ে দেখি গাড়ির মেলা নদীর ধারে। আমরাও অপেক্ষা করতে লাগলাম সেই হাজার হাজার ওয়াইল্ড বিস্টের সাথে। প্রায় আধ ঘন্টা তিন ড্রপ সাইলেন্স নিয়ে অপেক্ষা করার পর এলো সেই মহেন্দ্রক্ষণ। ট্যানজানিয়ার সেরেঙ্গিরির জঙ্গল থেকে হাজার হাজার ওয়াইল্ড বিস্ট কেনিয়ার মাসাই মারার জঙ্গলে ঢুকতে লাগলো স্যান নদী পেরিয়ে। হ্যাঁ, একই জঙ্গল, স্যান নদীর এপাশে কেনিয়ায় তার নাম মাসাই মারা, আবার নদীর অন্য প্রান্তে ট্যানজানিয়াতে এটাই সেরেঙ্গিটি। দেখে অদ্ভুত একটা রোমাঞ্চ লাগলো। নদীতে কুমির রয়েছে প্রচুর, তবে এই মাইগ্রেশনের সময় তারা শিকার ধরার চেষ্টা ভুলেও করে না। 600 পাউন্ড ওজনের একটা ওয়াইল্ড বিস্টের পায়ের তলায় পড়লে কুমির বাবাজিদের বেঁচে থাকার চান্স খুব কম, আর এখানে এতগুলো ওয়াইল্ড বিস্ট, সুতরাং দূর থেকে শুধু চোখ দুটো নদীর ঘোলা জলের উপর বার করে তাদের দেখা ছাড়া আর কিছুই করার নেই। যা এতদিন দেখেছি অ্যানিমাল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে, তাই আজ স্বচক্ষে দেখলাম। আমাদের জীবন সার্থক। আমার এই ট্যুরটা পুরোটাই সম্ভব করেছিল গ্লোব অল এরিয়া সার্ভিসেস লিমিটেড। কি আপনারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে? তাহলে আর দেরি কেন, এখনই এদের কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন +918100136126 বা +918335052001, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in, আর এদের ওয়েবসাইট www.globeindia.in এ গিয়ে দেখে নিতে পারেন দুর্ধর্ষ সব প্যাকেজগুলো।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ফিরে এলাম ব্রেকের পর। আমি রয়েছি আপনাদেরই সাথে মাসাই মারায়, আর আমি আপনাদের চলার সাথী কৌশিক। আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ। স্যান নদীর এপাশে, মানে যেদিকে আমরা দাঁড়িয়ে আছি, সেই মাসাই মারার জঙ্গল থেকে উল্টো দিকের সেরেঙ্গেটির জঙ্গল শুরু হলো গ্রেট মাইগ্রেশন। শক্তিশালী ওয়াইল্ড বিস্টগুলো দৌড় শুরু করলো নদীর ওপাশে যাওয়ার জন্য, আর সেই সাথে ধুলো ঝড়ে ঢেকে গেল চারিদিক। প্রায় 40 মিনিট ধরে চলল এই মাইগ্রেশন। আমরা ধুলো এড়িয়ে সোজা ডান দিকে সরু রাস্তা ধরে এগিয়ে গেলাম। সেখানে দেখি আরেকটা নদী, এর নাম হলো মারা নদী। লাঞ্চের সময় হয়ে গেছে, এখানে গাড়িতে বসেই লাঞ্চ সারলাম মারা নদীর ধারে। নদীতে বেশ কিছু জলহস্তি ও কুমির দেখলাম। এই মারা নদী দিয়েও মাইগ্রেশন হয়। দুপুর 2টোর পর আবার শুরু হলো আমাদের সাফারি। একটা গাছের ওপর আধ খাওয়া হরিণের 2টো পা ঝুলছে দেখলাম, এ নিশ্চয়ই লেপার্ডের কাণ্ড কারখানা। আবার একদল শকুন দেখলাম একটা পশুর মৃতদেহ মহা আনন্দে ভোজন করছে, আর জিরাফ জেব্রা

আর ফিরে আসার পথে আবার একটা ব্রেকিং নিউজ। একটা জায়গায় দেখি দুটো আফ্রিকান হক ইগল বসে আছে। এত বড় সাইজের আর এত সুন্দর ইগল আমি এর আগে দেখিনি। আমাদের ড্রাইভার জিম গাড়িটা দাঁড় করিয়ে দিল। আমরা গাড়ি থেকে নেমে কিছুটা কাছে গিয়ে অনেকগুলো ছবি তুললাম, আর তাতে ওদের কোনো আপত্তি আছে বলে আমার মনে হলো না। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, দেখবো আরও অনেক কিছু, তবে তার আগে শুনে নেব পরপর কয়েকটা গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

দুজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আজ ভোরবেলায় হঠাৎ এক পশলা বৃষ্টি হয়ে গেল। এই বৃষ্টির জন্য আমরা কেউ তৈরি ছিলাম না। অবশ্য কিছুক্ষণের মধ্যেই আকাশ পরিষ্কার হয়ে গিয়ে বৃষ্টি থেমে গেল। তারপর সকাল 7টায় আমরা বের হলাম সাফারিতে। আজ রিসোর্টের বাইরে বেরিয়েই প্রথমেই এক শিয়াল দম্পতির সাথে দেখা, তারপর কিছুটা এগোতেই দেখি এক পাল দাঁতাল ওয়াট হক ঘুরে বেড়াচ্ছে মনের সুখে। হঠাৎ জিমের ওয়াকিটকিতে অন্য কোনো গাইড কিছু একটা খবর জানালো, আর তারপর জিমের এক গাল হাসি দেখে বুঝলাম নিশ্চয়ই কোনো ভালো খবর। জিম বলল চিতারা আজ মর্নিং ওয়াকে বেরিয়েছে। এইবার দেখলাম আফ্রিকার জঙ্গলে আমাদের ড্রাইভারের কেরামতি। জল কাদা ভরা এবড়ো খেবড়ো প্রান্তরের মধ্য দিয়ে গাড়ি চালালো একদম রাজধানীর গতিতে। মানে ওই রকম মাঠের মধ্যে দিয়ে যে ওরকম গাড়ি চালানো যেতে পারে তা বসে না থাকলে বিশ্বাস করা কঠিন। মাঝে মাঝে মনে হচ্ছিল আমাদের গাড়িটা যেন শুধুই লাফিয়ে লাফিয়ে চলছে। প্রায় 25 মিনিট পর আমরা হাজির হলাম স্পটে। ইতিমধ্যে খবর পেয়ে বেশ কিছু গাড়ি এসে হাজির। দূর থেকে দেখতে পেলাম আরও গাড়ি আসছে, আর তার মধ্যে দিয়েই 3টে চিতা দুলকি চালে দৃপ্ত পদক্ষেপে হেঁটে চলেছে। কোনো দিকে কোনো হেলদোল নেই, ওদের কিচ্ছু এসে যায় না আমাদের উপস্থিতিতে। এখানে আবার জিম তার কেরামতি দেখালো, সব গাড়ি যেদিকে দাঁড়িয়ে ও তার উল্টো দিকে গাড়ি ছোটালো, আর তার কারণ কিছুক্ষণ পরেই বুঝে গেলাম আমরা। ও এমন জায়গায় গাড়িটাকে দাঁড় করালো যে কিছুক্ষণ বাদে ওই 3টে চিতাই আমাদের গাড়ির একদম পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল। ভালো করে দেখে বুঝলাম যে প্রায় 1 কিলোমিটার দূরে একদল ইম্পালার দিকে ওদের নজর। আর প্রকৃতির কি অদ্ভুত খেলা, অত দূর থেকে হরিণগুলো চিতা 3টেকে দেখে সতর্ক হয়ে পালাতে লাগলো। আর তারপর শুরু হলো 3টে চিতার সেই বিখ্যাত দৌড়। প্রায় 120 কিলোমিটার বেগে দৌড়ায় এই চিতারা, আর তাই কয়েক মিনিটেই আমাদের থেকে বহু দূরে চলে গেল ওরা। এবার গাড়ি ঘুরিয়ে আমরা চললাম দূরের ফাঁকা একটা জায়গার দিকে। একটা গাছের তলায় একটা সিংহ পরিবারকে দেখলাম বিশ্রাম নিচ্ছে। এরপর উদ্দেশ্যবিহীনভাবে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি চলল, অনেক রকমের পাখি দেখলাম। এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে জিম আমাদের দেখালো আফ্রিকার সবথেকে বিষাক্ত সাপ ব্ল্যাক মাম্বা। এটা ছাড়াও ব্ল্যাক নেকেড স্পিটিং কোবরা এবং পাফ অ্যাডারের মতন বিষাক্ত সাপও আছে এখানে, তবে এদের দেখা পাওয়া একটু শক্ত। দেখবো আরও অনেক কিছু, ঘুরবো মাসাই মারা, ফিরে আসছি একটা ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিরে এলাম আমরা আমাদের মাসাই মারা ট্যুরের কথায়। দুপুরবেলা লাঞ্চ করার জন্য রিসোর্টে ফিরছি, তখন আবার একটা দারুণ দৃশ্য। হঠাৎ জিম গাড়ি থামিয়ে অদূরে ঘাসের জঙ্গলের দিকে ইঙ্গিত করল। দেখি এক সিংহী ঘাসের জঙ্গলে লুকিয়ে বসে সামনের গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সিংহীর গায়ের রং ওই ঘাসের ঝোপের আলো আধারির সাথে এমনভাবে মিশে আছে যে আমরা বুঝতেই পারিনি। জিমের অভিজ্ঞ চোখ কিন্তু ঠিক খুঁজে পেয়েছে তাকে। সামনের একটা আগুনে পুড়ে ন্যাড়া হয়ে যাওয়া গাছের তলায় থমসনস গ্যাজেলের এক পরিবার মনের আনন্দে ঘাস খাচ্ছে। আমরা নিঃশব্দে অপেক্ষা করে আছি। এক একটা মুহূর্ত মনে হচ্ছে এক এক ঘন্টা। নড়াচড়া বারণ, সবাই চেষ্টা করছে যতটা সম্ভব চুপ করে থাকার। আমাদের জিপে আমাদের সাথেই ছিল একটা 8 বছরের জ্যাপানিজ বাচ্চা মেয়ে। সে তার মায়ের হাত ধরে দেখি একদম চুপ করে অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে সিংহীটার দিকে। হঠাৎ দেখলাম সিংহী দেবী খুব সন্তর্পণে ঘাসের জঙ্গলে লুকিয়ে থেকে নিজেকে প্রস্তুত করল, মানে একবার নিজের থাবাগুলোকে চেটে নিল, তারপর গুড়ি মেরে এগিয়ে গেল সামনের দিকে। লেজটা আছড়ে পড়ল শুকনো মাটির উপর, কিন্তু কোনো রকম শব্দ হলো না। প্রায় 20 মিনিট ধরে অপেক্ষা করে আছি আমরা। এর কিছুক্ষণ পরে সিংহীটা একটা হরিণের উপর ঝাঁপিয়ে পড়ল। প্রথমেই কিন্তু মারল না, হরিণটা 3-4 বার সিংহীর পায়ের তলা থেকে বেরিয়ে গেল ছুটতে, কিন্তু পরমুহূর্তে আবার সেই সিংহীর দখলে। তারপর শিকার সম্পূর্ণ করে মুখে করে নিয়ে তিনি চলে এলেন নিজের শাবকদের মুখে খাবার তুলে দিতে। আর আমরা মনের মধ্যে রোমাঞ্চ এবং বিষাদ দুটো নিয়েই ফিরে এলাম আমাদের রিসোর্টে। সেই রাতে বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল সিংহীটার রক্তমাখা মুখটা। কেমন লাগছে আমার এই মাসাই মারা জঙ্গল সাফারি? কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসি একটা ছোট্ট ব্রেকের পর। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সিংহের হরিণ শিকার দেখে ফেরার সময় বিকালে গেলাম মাসাইদের গ্রামে। বড় অদ্ভুত তাদের জীবনযাত্রা। এরা এক জায়গায় 8 বছরের বেশি থাকে না, সারা দিনে মাত্র 2 বার খায়। গরুর রক্তের সাথে দুধ মিশিয়ে খায় শক্তি অর্জনের জন্য। ওদের গ্রামে একটা বাড়িতে আমাকেও দিয়েছিল খেতে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে, তবে আমার একদমই খেতে ইচ্ছে হয়নি, তাই সবিনয়ে আমার আপত্তি জানিয়েছিলাম। প্রায় অন্ধকারাচ্ছন্ন একটা ঘরে পরিবার নিয়ে তারা থাকে, আজও দেখলাম লাঠি ঘষে আগুন জ্বালে। তবে ইদানিং সরকারি সাহায্য নিয়ে বাচ্চাদের পড়াশুনোর ব্যবস্থা করেছে তারা। সারাটা বিকেল এখানে কাটালাম আমরা। এই জনগোষ্ঠী ভূমধ্যসাগরীয় ও নিগ্রো জনজাতির সংমিশ্রণে গঠিত। মাসাইরা মা ভাষায় কথা বলে। এই ভাষায় মাসাই শব্দটি মা সাই থেকে এসেছে, যার অর্থ হল আমার মানুষ। মনে করা হয় যে 15th century মাঝামাঝি সময়ে উত্তর আফ্রিকা থেকে মাসাইদের পূর্বপুরুষরা নীল নদ বরাবর দক্ষিণ দিকে অগ্রসর হয়ে উত্তর কেনিয়া ও উত্তর তানজানিয়াতে এসে পৌঁছয়। ভূতাত্ত্বিকভাবে অসংখ্য আগ্নেয়গিরির লাভা সঞ্চিত হয়ে এই মাসাইমারা সৃষ্টি হয়েছে, যেগুলির মধ্যে কিলিমাঞ্জারো এবং মাউন্ট কেনিয়া প্রধান। একসময় চরম খরার কারণে প্রায় অর্ধেকের বেশি মাসাই জনজাতির বসবাসকারী জমি ব্রিটিশরা কেড়ে নেয় এবং বন্যপ্রাণীর সংরক্ষণ কেন্দ্র, জাতীয় উদ্যান এবং রাজপথ তৈরি করে। 2018 পরিসংখ্যান অনুসারে মাসাইদের মোট জনসংখ্যা ছিল 12,97,000 মতন। কেনিয়াতে এদের জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক। এদের গর্বের মূল উৎস হল এরা যোদ্ধা। ঐতিহ্যবাহী তলোয়ার ছাড়াও যোদ্ধারা একটি বর্শা বহন করে এবং কখনো কখনো রুঙ্গু নামে একটি নিক্ষেপকারী কাঠের ক্লাবও বহন করে। এদের বর্শা হল মূলত পশুপালকের অস্ত্র। এছাড়া একসময় নাকি মানা হতো যে মাসাই যত বেশি সিংহ শিকার করেছে সে তত বড় বীর, যদিও এখন সিংহ শিকার এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরা একেশ্বরবাদে বিশ্বাসী। এদের ঈশ্বরের নাম দেওয়া হয়েছে এনগাই বা এনকাই। এই ঈশ্বরের দুটি রূপ, যেমন কালো ঈশ্বর বা এনকাই নার্ক, যিনি দয়ালু, তিনি শুভ সময় ঘাস এবং সমৃদ্ধি নিয়ে আসেন, বজ্র ও বৃষ্টিতে তাকে পাওয়া যায়। এছাড়াও লাল ঈশ্বর বা এনকাই না নিয়োকি, যিনি প্রতিহিংসা পরায়ণ, তিনি দুর্ভিক্ষ এবং ক্ষুধা নিয়ে আসেন, তাকে বজ্রপাতের মধ্যে পাওয়া যায় এবং শুষ্ক ও খরা মৌসুমের সাথে চিহ্নিত করা হয়। বর্তমানে অবশ্য বেশিরভাগ মাসাই জনগণ খ্রিস্টান। এখন শুনিনি আমার খুব প্রিয় দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আমাদের মারা রিসোর্টের সকালগুলো ছিল খুব সুন্দর। প্রতিদিন সকালে এখানে ঘুম ভাঙে, জলস্থির থাকে। এরা রাতে খাবারের সন্ধানে বের হয়, ফিরে আসে সকাল হওয়ার আগেই। সারা দিন মারা নদীর জলেই এরা থাকে। রাতের বেলায় সামনের মাঠে এসে নাকি ঘুরে যায় চিতা। মারা ন্যাশনাল রিজার্ভ ছড়িয়ে আছে 1,500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। বন্যপ্রাণী রক্ষায় আজ মাসাইদের সরে যেতে হয়েছে মারা রিজার্ভের বাইরে। সেরেঙ্গেটি শব্দের মূল অর্থ সীমাহীন বিস্তীর্ণ ভূমি। এখানে না এলে বোঝার উপায় নেই সেই বিশালতার মূল অর্থ। যত দূর চোখ যায় শুধু ঘাস আর ঘাস, মাঝে মধ্যে দু একটি বড় গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেরেঙ্গেটি কিন্তু মাসাই মারার 20 times বড়। পৃথিবীতে কিছু বন্য প্রাণী এখন বিলুপ্তির পথে। কিছু কিছু প্রাণী থাকে যার থাকার জন্য প্রয়োজন বিস্তীর্ণ এলাকা। চিতা তেমনই একটি। এক একটা চিতার টেরিটরি হয়ে থাকে প্রায় 1,000 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে। চিতার জন্য এতটা জায়গা মানুষ কতদিন ছাড়তে পারবে তা কেবল ভবিষ্যৎই বলে দেবে। মারা সেরেঙ্গেটিতে 30,000 বর্গ কিলোমিটারে এখন আছে মাত্র 300 চিতা। সন্ধ্যেবেলায় মারা রিসোর্টে ফিরে এলাম। বন্য প্রাণীদের নিজস্ব ভূমিতে কিছুদিন থেকে খুব কাছ থেকে তাদের দেখা, মাসাইদের গ্রামে মানুষের জীবন ছুঁয়ে আসা, ক্ষুধার্ত চিতার বুলেটের মতন ছুটে বেড়ানো, সিংহের দর্পের সামনে অসহায় হরিণের প্রাণে বাঁচার চেষ্টা, এসবই অনেকটা কল্পনার মতন মনে হয়, যেন স্বপ্নে ঘুরে আসা এক জগৎ। আমাদের মাসাই মারা ভ্রমণ এবারের মতন শেষ হলো। এরপর যাব লেক নাইভাসা, এম্বোসেলি ন্যাশনাল পার্ক, যেখান থেকে মাউন্ট কিলিমানজারো মানে চাঁদের পাহাড় দেখা যায়, আর সবশেষে যাব জাঞ্জিবার সমুদ্র তটে। কি কেমন লাগলো আমার মাসাই মারা টুয়ার? যেতে ইচ্ছে করছে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আসছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলা নেট .com।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: তোমার ঢোলের কাঠির বোল রক্তে জ্বালায় আমার দোল, যখন তোমার গান তোমার বাণী শুনি। আমার কিসের প্রতিধ্বনি, তোমার ঢোলের

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

উহ, জমে পুরো ক্ষীর হয়ে গেছে। আগে হ্যাঁ, জমে পুরো ক্ষীর হয়ে গেছে। ভাবছেন তো যে কি ক্ষীর হয়েছে? আরে বলছি মশাই, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আপনার ভালো থাকার সময় জাস্ট শুরু হয়েছে। তার কারণ আমরা দুজন এক্ষুনি উড়ে বেড়াবো আমাদের ইচ্ছের আকাশে, অ্যাজ ইউজুয়াল ইচ্ছে ডানা মেরে দিয়ে। তো যে কথা বলছিলাম যে কিছু কিছু ঘটনার পরে আর কিছু কিছু ঘটনা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে বাহ, জমে তো পুরো ক্ষীর হয়ে গেল গো। তো সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই ঘটনাটার আমি নিজেই সাক্ষী, মানে এখন যে ঘটনাটা আপনার সঙ্গে বলবো সেই ঘটনাটা একদম আমার চোখের সামনে ঘটেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আমার এক বন্ধু, সে কিছুদিন আগেই অফিসে জয়েন করেছিল এবং সেই অফিসে তার একজন নতুন ক্রাশ হয়েছিল আর কি। তো আমার বন্ধু সবেমাত্র বাইক কিনেছে, বাইক কিনে বেরিয়েছে এবং বেরোনোর পরে দেখতে পাচ্ছে যে এই যে তার পাশের বাস স্টপেজটা, সেখানে সেই ক্রাশ ওয়েট করছে। এবং তারপর বুঝতেই পাচ্ছেন আমার বন্ধু বাইক নিয়ে তার সামনে দাঁড়ালো, সেই বাইকে উঠে গেল এবং তারা এই পথ যদি না শেষ হয় বলতে বলতে চলে গেল আর কি। আর এই টোটাল ঘটনাটা আমার একদম চোখের সামনে ঘটার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, বাহ, জমে তো ক্ষীর হয়ে গেল। তো রেডিও বাংলানেট.com এ এরকমই কিছু কথা, এরকমই কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, জমে পুরো ক্ষীর। তো এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপা গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

0: জমে পুরো ক্ষীর, এই ব্যাপারটা কিন্তু আরো খুব বেশি করে ঘটে হচ্ছে খেলার ময়দানে। কিভাবে? ধরুন এই কিছুদিন আগেই ওয়ার্ল্ড কাপ হলো, ওয়ার্ল্ড কাপ ফুটবল, সেখানে যারা আর্জেন্টিনার সমর্থক ছিলেন তাদের তো ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে গেছে, কি বলেন? তো এরকমই খেলার ময়দানে কিন্তু, যে শুধুমাত্র বড় ময়দান তাও কিন্তু নয়, আমাদের যেগুলো একদম ছোট ছোট ওই পাড়ার খেলা, পাড়ার ফুটবল কিংবা পাড়ার ক্রিকেট খেলা হয়, সেখানেও কিন্তু যে টিমকে আপনি সাপোর্ট করছেন বা যে টিমের হয়ে আপনি খেলছেন, সেই টিম যদি জিতে যায় এবং আপনি যদি খেলে থাকেন আর সেই জয়ের পেছনে যদি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকেন, তাহলে তো হয়েই গেল, পুরো ব্যাপারটা জমে ক্ষীর। এবং এই যে জমে ক্ষীর হয়ে গেল, এটা কিন্তু বেশ কিছুদিন লোকের মনে থাকবে, বুঝলেন? তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছের আনার আড্ডার আসর, এই আড্ডাটা জারি আছে এরকমই কিছু ঘটনা নিয়ে, যার পরে যার আমার একটা কথাই বলতে ইচ্ছে করেছে, যে জমে ক্ষীর। তো এরকমই আরও কিছু ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছের আনা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।
1: একটি কথা শুধু।

0: optimize IT assets and cloud environments. Etos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Etos Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

তখন আমাদের কলেজ ডেজ, সেই সময় আমাদের একটা ছোট্ট করে ক্লোজ গ্রুপ ফর্ম করা হয়েছিল, মানে আমরা নিজেরাই নিজেদের বেছে নিয়েছিলাম। ওই মোটামুটি ধরুন গোটা পাঁচ ছয়েক জন মেম্বার সেখানে ছিল, তার মধ্যে কয়েকজন ছেলে কয়েকজন মেয়ে, কিন্তু তার মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে একে অপরকে পছন্দ করত, কিন্তু সারা কলেজ ডেজে তারা কেউ কাউকে বলতে পারেনি, যদিও আমরা জানতাম ব্যাপারটা। আর আমার সেই বন্ধু এবং বান্ধবী আলটিমেটলি তাদের মনের কথা বলল, কখন জানেন, যখন কিনা কলেজের শেষ দিন, আর কোনো দিন দেখা হবে না। আর তারপরে তারপরে যে ঘটনাটা ঘটেছিল, তারপরে আমার জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করে।

ছিল, জমে পুরো ক্ষীর। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছের আনার আড্ডার আসরে জমে ক্ষীর এই ব্যাপারটা নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। কিছু ঘটনার পরে আমার জাস্ট এই কথাটাই বলতে ইচ্ছে করেছিল, তো সেরকমই আরও একটি কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

কথায় বলে দ্রব্যগুণ বা কিছু কিছু একটি কম্বিনেশন তৈরি হয়ে যায় যেটা কিনা একদম ব্যাপারটাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। যেমন ধরুন সোনায় সোহাগা, সেরকমই কিন্তু কিছু কিছু মানুষের সঙ্গে কিছু কিছু মানুষের একটা কম্বিনেশন তৈরি হয়ে যায়। যেমন ধরুন দুই বন্ধু, কিংবা ব্যাটিংয়ের ক্ষেত্রে বলতে গেলে ধরুন সচিন সৌরভ কিংবা অ্যাডাম গিলক্রিস্ট ম্যাথু হেডেন, এই সমস্ত যারা এরকম একটা অদ্ভুত জুটি তৈরি করে ফেলতে পারেন, তাদেরকে দেখে কিন্তু আমার জাস্ট একটা কথাই মনে হয়, উফ জমে ক্ষীর। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে আমাদের ইচ্ছের আনার আড্ডার আসর জারি ছিল, জারি আছে, এরকমই জমে ক্ষীর হয়ে যাওয়া কিছু ব্যাপারকে নিয়ে। কিছু ঘটনার পরে আমার জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করেছে, জমে পুরো ক্ষীর। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছের আনার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাংলানে.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি, আর তার সাথে সাথে বেশ ভালো মন ভালো করার গান আসছে। মন ভালো করার গান তো থাকছে এবং তার সাথে সাথে ভালো রকমের আড্ডাও দেব। কোথাও ঘুরতে নিয়ে যাওয়ারও কিন্তু একটা প্ল্যান চলছে। কোথায় যাই বলুন তো? নিয়ে যাবো আপনাকে সেই পাহাড়ের তলদেশে, অর্থাৎ যে জায়গাটা আমাদের মনে জায়গা করে নিয়েছে এবং সেই জায়গাটার নাম ডুয়ার্স।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,

ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন যখনই আমাদের বলতে ইচ্ছা করে বা মনে পড়ে যে আমরা ঘুরতে যাচ্ছি, প্ল্যান তৈরি হয়, সেটা আমার মনে হয় যে ঘুরতে যাওয়ার থেকেও বেশি এক্সাইটেড। আর ঠিক সেই প্ল্যানটা যদি কখনো পাহাড় হয় বা পাহাড়ের সেই নিচের জায়গাটা, অর্থাৎ উপত্যকা ভ্যালি, উপত্যকা যে জায়গাটা ভ্যালি, সেই জায়গাটা, যে জায়গাটাকে আমরা ডুয়ার্স বলে জানি, সেই ডুয়ার্সের জায়গাটা গেলে কেমন হয় বলুন তো? আমাদের বাংলায় ডুয়ার্সের যে এত সুন্দর রূপ, সেটা আমার মনে হয় না অন্য কোথাও গেলেও পাওয়া যাবে। তাই জন্য আজকের আড্ডায় থাকছে ডুয়ার্স।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু পাহাড়ে যেতে গেলে যেটা সবসময় আমাদের কাছে টানে, কেন আমরা যাই, তার স্নিগ্ধতা, গভীরতা মাপার জন্য, এবং তার সাথে সাথে এই যে একাকিত্বের মধ্যেও যে এতটা ভালোবাসা আছে, এতটা মনোরম ব্যাপার আছে, সেইটা এনজয় করার জন্য আমরা যাই। অনেক সময় হয় যে আমরা সেই উঁচু উঁচু পাহাড়গুলো বা বরফে ঢাকা পাহাড় দেখতে চাই না, একটু সবুজে ঘেঁষা বা সবুজে চাদরে মোড়া পাহাড়গুলো দেখতে চাই। ঠিক সেই রকম জায়গা যদি আপনার পছন্দ হয়, তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে ডুয়ার্স। তার কারণ যেখানে পাহাড়ের মনোরম দৃশ্য পাবেন এবং স্নিগ্ধতা পাবেন, গাছের স্নিগ্ধতা। আর যারা গ্রিনারি ভালোবাসেন তাদের কাছে অবশ্যই ফার্স্ট অপশন, যেন অপশন না, লিস্টে ফার্স্ট জায়গায় যেন ডুয়ার্স থাকে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETO services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

পাহাড়ের বসে বা পাহাড় দেখতে দেখতে যদি আমরা কখনো এক কাপ চায়ে চুমুক দিই, উফ, আমি আর বলতেই পারছি না। তার কারণ আমি নিজে চা প্রেমী এবং তার সাথে সাথে পাহাড় প্রেমী, আর এই দুটো কম্বিনেশন কিন্তু জাস্ট ডেডলি কম্বিনেশন। এবং যারা চা খেতে ভালোবাসেন তাদের চায়ের যে প্রসেসিং, সেটা যখন নিজের চোখে দেখবেন যে চা বাগানে চা কর্মীরা, যেসব কর্মীরা মানে কাজ করেন, তারা কতটা কঠোর পরিশ্রম করে ওই চাটা বানায় বা প্রসেস করে, সেটা দেখলে আমার মনে হয় একটু হলেও ভালোবাসাটা বেড়ে যাবে। আর সেটা দেখার জন্য আপনাকে যেতে হবে ডুয়ার্স। এই যে ডুয়ার্স, মানুষ কেন যেতে চায়? মনোরম দৃশ্য, কারণ বেশি ঠান্ডা না, বেশি গরম না, একটা মনোরম দৃশ্য, তার সাথে সাথে মনোরম পরিবেশে আপনাকে ডুয়ার্স আরও বেশি ভালো লাগা জন্মাতে সাহায্য করবে। এবং তার সাথে সাথে ওই যে বললাম চা তৈরির যে কারখানা বা যেখানে চাটা প্রসেস করা হয়, সেই সমস্ত জিনিসটা আপনি জানতে পারবেন।

radiobanglanei.com এ আজকে ডুয়ার্স নিয়ে কথা বলছি। পশ্চিমবাংলায় এত সুন্দর সুন্দর জায়গা আছে এবং সেই জায়গাগুলোর মধ্যে থেকে ডুয়ার্স কিন্তু অন্যতম এবং নজর কাড়া। আমার মনে হয় মন যখন খারাপ হয় ঠিক সেই সময় বেরিয়ে পড়তে হবে। কখনো যেতে পারেন ডুয়ার্সের সেই গহীন অরণ্যে জঙ্গলের মজা নিতে, আবার কখনো চা বাগানের আনন্দ নিতে, আবার কখনো পাহাড়ের সেই মনোরম দৃশ্যটাকে উপভোগ করতে। radiobanglanei.com এ আজকে ডুয়ার্স নিয়ে কথা হলো। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে আপনার ডুয়ার্সে যাওয়ার অভিজ্ঞতা বা কিছু যদি শেয়ার করার ইচ্ছা থাকে ঘোরা নিয়ে, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আর ফলো করতে ভুলবেন না। www.radiobanglanei.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা সবাই জানি যে বৃষ্টি পড়লে আমাদের মনটা একটু অন্যরকম হয়ে যায়, কিন্তু এই বৃষ্টির মধ্যেই কিন্তু অনেক গল্প থাকে। আর বৃষ্টি মানেই হচ্ছে আমাদের মন ভালো করে দাও, সেরকম কিছু ব্যাপারও কিন্তু জড়িয়ে থাকে। এই মন ভালো করে দাও, এখানেও কিন্তু আমাদের মনের মধ্যে অনেক বিষণ্নতা জমা হয়, আর সেই বিষণ্নতা এমনও হয় মাঝে মধ্যে যেন বৃষ্টির যে জলের যেরকমভাবে ধারা বয়ে চলে, সেইভাবে যেন আমাদের সেই দুঃখগুলোও যেন সেইভাবে বয়ে যায়। ঠিক যেরকম মনে পড়ে যাচ্ছে চার্লি চ্যাপলিনের সেই কথা, চার্লি চ্যাপলিন বৃষ্টির মধ্যে কেঁদে নিতেন বা বাথরুমে গিয়ে একদম স্নান করার মতো পরিস্থিতিতে থেকে সেখানে ঝরঝর করে কেঁদে তার জীবনের প্রতিটা দুঃখকে মিটিয়ে নিতেন। তো দুঃখ তো কখনো মেটে না, কিন্তু সাময়িক তো মেটার ব্যাপার থাকেই। আমাদের আজকের আড্ডা বৃষ্টি শুধু বৃষ্টি নয়, সত্যি তো তাই। বৃষ্টির মানে কি শুধু আমাদের বৃষ্টি পড়ে যাচ্ছে, আমরা দেখছি বৃষ্টি ভালো লাগছে, তা তো নয়। সেই বৃষ্টির মধ্যেও জড়িয়ে থাকে অনেকের অনেক স্মৃতি, অনেকের অনেক ভালো লাগা, অনেকের অনেক দুঃখ। আজকে সেই নিয়ে আমাদের আড্ডা জড়িয়ে থাকবে। নিশ্চয়ই আপনাদেরও এখন যে শো হচ্ছে, কোথাও কোথাও বৃষ্টি কিন্তু হচ্ছে, নিশ্চয়ই রিলেট করতে পারছেন এই বৃষ্টির সঙ্গে সেই মুহূর্তের কিছু কাহিনী, সেই মুহূর্তের কোনো ছবি। সঙ্গে থাকুন, ফিরে আসবো, আড্ডা চলবে বৃষ্টি শুধু বৃষ্টি নয় নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরালাম ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা। বৃষ্টি শুধু বৃষ্টি নয়, সত্যিই তো বৃষ্টি শুধু বৃষ্টি নয়, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে ঘটে যাওয়া অনেক কাহিনী, যে কাহিনীর পরতে পরতে কিন্তু আনন্দ যেমন আছেই দুঃখ কিন্তু উঁকি মারে। আর দুঃখ না থাকলে আনন্দ যেমন হয় না, আনন্দ না থাকলে দুঃখরও ঠিক প্রকাশ ঘটে না। তো আমরা সেইভাবে কখনো কখনো এই বৃষ্টির মধ্যে হারিয়ে যাওয়া দিনগুলোকেও খুঁজি। বৃষ্টির মধ্যে ছোটবেলায় আমাদের জলা চবের মধ্যে চিপাং ঝোপাং ঝপাং এই যে ব্যাপারগুলো আমাদের থাকে, আর এর মধ্যে যে একটা আলাদা আনন্দ, একটা আলাদা সম্পর্ক জড়িয়ে আছে, এটা যারা সেই বৃষ্টির মধ্যে দিয়ে কাটিয়েছে তারাই কিন্তু একমাত্র উপলব্ধি করতে পারবে এই সুন্দর একটা মুহূর্তের যে অন্তরের একটা সূক্ষ্ম জায়গায় কোথাও গিয়ে একটা ভালো লাগা তৈরি হয়। বৃষ্টির মধ্যেই একসঙ্গে অনেকজন বন্ধু মিলে যখন জমা জলের মধ্যে দুষ্টুমিটা চলতে থাকে তখন সে মুহূর্ত ভোলার নয়। আর এ মুহূর্ত একমাত্র এই সময়কে কেন্দ্র করে ছোটবেলা, আর যে ছোটবেলা আমাদেরকে ভালো থাকতে শেখায়। যত বড়ই হই না কেন, কোথাও না কোথাও ছোটবেলায় ফিরতে ইচ্ছে করে আমাদের সকলের। আর সেই ছোটবেলাতেই বৃষ্টির মুহূর্ত মনে করিয়ে দেয় আমরা যেখানে আছি সেখানেই আছি কিন্তু একটু যেন বড় হয়েছি। আর সেই বড় হওয়াকে দূরে সরিয়ে রেখে বৃষ্টি আসলেই মনে হয় সেই বন্ধুদেরকে একবার ফোন করে কথা বলি বা ডেকে নিই বা একসঙ্গে হই। এই বৃষ্টিতে আবারও একবার বুট পরেই একাম ওপাং ছপাং হোক। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফে, বৃষ্টি শুধু বৃষ্টি নয়।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আবারও আজকের এই স্পেশাল আড্ডা। বৃষ্টি শুধু বৃষ্টি নয়, এই বৃষ্টির মধ্যেই অনেক হারিয়ে যাওয়া গল্প থাকে, হারিয়ে যাওয়া প্রেম থাকে। হয়তো যেদিন হয়তো সেই বন্ধুটার সঙ্গে আমার শেষ দেখা হয় সেদিন প্রচণ্ড জোরে, তুমুল জোরে বৃষ্টি হয়, ভাসিয়ে দেয় সেই জায়গা। আর মনে থাকে যে আজ তুই অনেক দূরে সরে যাচ্ছিস, কিন্তু আমার চোখ যেমন বাদ সারছে না, ঠিক সেরকম আকাশও যেন ভেঙে পড়েছে। আকাশও চাইছে না আমরা আলাদা হই, আমরা দূরে চলে যাই। এই ব্যাপারগুলো যেন কোথাও না কোথাও একটা ভালোবাসার বিচ্ছেদ, দুঃখ, সব কিছু মিলিয়ে বৃষ্টি যেন আমাদেরকে ভালো থাকতে শেখায়। আবার কখনো মনে হয় যে এই বৃষ্টি আমাদের এই চলে যাওয়ার একটা যে কষ্ট সেটা যেন উৎসবে পরিণত করে দিচ্ছে, যেন মনে হচ্ছে চল আরও একবার এপাং ওপাং ছপাং হোক। আর এই বৃষ্টি মাঝে মাঝে প্রচণ্ডভাবে কষ্ট পায়। হয়তো দূরে যে মানুষটি চলে যাচ্ছে সে বলে যাচ্ছে যে তুই কাঁদবি না, প্রমিস কর আমি চলে যাচ্ছি, কিন্তু না, কোথাও তো চলে আসে চোখে জল। হঠাৎ সেই মুহূর্তে বৃষ্টির জল চলে এলো, বৃষ্টি পড়ছে মুষলধারে, ভিজছে সবাই। হয়তো যে বন্ধুটা বলেছিল তুই প্রমিস কর কাঁদবি না, সেও কাঁদছে কিন্তু বুঝতে দিচ্ছে না। যখন আরেকজন জিজ্ঞেস করে কী হলো, তুই যে আমাকে বললি কাঁদবি না, তুই তো কাঁদছিস, আমি কোথায় কাঁদছি রে, বৃষ্টি পড়ছে তো, বৃষ্টির জল চোখের মধ্যে দিয়ে গেলে আমি কী করতে পারি। কোথাও একটা ভালো লাগা, কোথাও একটা স্পর্শ, কোথাও একটা সুন্দর মুহূর্তকে মনে পড়ে যায়। মনে পড়ে যাচ্ছে নিশ্চয়ই আপনাদেরও, হ্যাঁ আমারও পড়ে যাচ্ছে মনে। সঙ্গে থাকুন, এই মনে রাখার রেশকে সঙ্গে করে কয়েকটা গান শুনি, তারপর ফিরে এসে আবারও আড্ডা হবে। বৃষ্টি শুধু বৃষ্টি নয়।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সবিকার, সঙ্গে আছেন আপনারা। তো আমাদের আড্ডা এভাবেই এগিয়ে চলছে বৃষ্টিকে কেন্দ্র করে। আমার মনে পড়ে যায় বৃষ্টির সেই দিনটা যেদিনটা ঘুরতে গিয়ে ছাতা নেওয়া হয়নি, হয়তো এই দূরে বহু দূরে সম্ভবত মেঘালয় এরকম একটা জায়গা যেখানে অনবরত বৃষ্টি নামলে কিন্তু ঠকে যাবেন, কারণ আপনি কিছুটা পথ হাঁটবেন হট করে বৃষ্টি, আবার কিছুটা পথ হাঁটবেন হাতের মধ্যে মেঘ উঠে আসছে। এই মেঘ বৃষ্টির খেলা কিন্তু একমাত্র খেলে মেঘালয়, চেরাপুঞ্জি এরকম কিছু জায়গা, এবং এইভাবে কিন্তু একটা সুন্দর সম্পর্কও তৈরি হয়, কারণ আপনি জানেন না যে এই জায়গা চেরাপুঞ্জি বলুন, শিলং বলুন, এই যে জায়গাগুলো এগুলো কখন যে কীভাবে আপনাকে ভিজিয়ে দেবে আপনি নিজেও জানেন না, তাই বৃষ্টি কিন্তু সঙ্গে রাখতে হবে। এবং এমনও হয় এই বৃষ্টি কিন্তু সারা দিনটাকে পণ্ড করে দেয় আপনার ঘোরা, এরকমও হয়। ঘরের মধ্যে থেকে তখন বৃষ্টি দেখাটাও যেন আর ভালো লাগে না, জানলার পাশে যেখানে আপনি হোটেল বুক করেছেন সেই হোটেলের জানলা দিয়ে অনবরত মুষলধারে বৃষ্টি দেখছেন, ভালো লাগছে না আজ। কারণ আমাদের আড্ডা দেওয়ার পালা ছিল সেই জায়গাগুলোয় যেখানে আমরা প্রাণ খুলে আনন্দ করে হেঁটে যাব, দৌড়ব, কিন্তু বৃষ্টি পড়ছে মুষলধারে, আজ ক্যান্সারে। আগামীকাল নিশ্চয়ই আকাশ পরিষ্কার থাকবে এবং আমাদের সাইট সিন জার্নিটা হবে, কষ্ট হয় তাই না? একদমই তাই, আমারও মনে পড়ে যাচ্ছে এরকমই, পুরো বৃষ্টিতে একটা দিন নষ্ট হওয়া মানে কোথাও ঘুরতে গিয়ে খুব মন খারাপ হয়ে যায়, তখন বৃষ্টিকে খুব রাগ হয়। আর সত্যিই তো, যার ওপর বেশি ভালোবাসা থাকে তার ওপর তো রাগ হবেই, বৃষ্টিও তার মধ্যে একজন। সঙ্গে থাকুন, ফিরে আসবো আবার আজকের এই স্পেশাল আড্ডা, বৃষ্টি শুধু বৃষ্টি নয়।

বৃষ্টির আড্ডা নিয়ে আমাদের আড্ডা জমে উঠেছে আজকে গান মুসাফিরে। তো দেখতে দেখতে সময়ের একদম শেষ দিকে, বৃষ্টি কিন্তু পড়ছে, পড়ুক, চিন্তা নেই। বৃষ্টি কিন্তু আমাদের মন ভালো রাখে, বৃষ্টি কিন্তু আমাদের স্বপ্ন দেখায়, যে এরকম একটা মুহূর্তকে মনে করিয়ে দেয়। আর এরকমই বৃষ্টি আমাদেরকে বলে আরও আরও আমাদের মন ভালো করার দায়িত্ব নিক। তো আজকের এই আড্ডা 4474 3965712 তে অবশ্যই জানাবেন কেমন লাগলো, এবং যারা ইমেল করছেন gm@radiobanglanet.com অবশ্যই পাঠাবেন আজকের আড্ডা কেমন লাগলো। তো বৃষ্টি শুধু বৃষ্টি নয় আশা করি বোঝা গেল, সত্যিই তো বৃষ্টি শুধু বৃষ্টি নয়, বৃষ্টি অনেক কিছু। বৃষ্টি মানে আমাদের মন কেমনের একটা দিক, বৃষ্টি মানে আমাদের মন ভালো করারও আরেকটা দিক, আবার বৃষ্টি মানে ছাতায় বেরিয়ে পড়া প্রেমিক যুগল। মনে পড়ে যায় সেই মুহূর্ত, তারাও কিন্তু বৃষ্টি খোঁজে, তারাও ছাতাটা খুলতে চায়, একটু একা একটু অন্তরঙ্গ মুহূর্ত তারাও চায়, সেই বৃষ্টি তাদের সুযোগ করে দিল। ধন্যবাদ জানাই বৃষ্টিকে। যে জায়গা বৃষ্টির জন্য অপেক্ষা করছে সেখানে মুষলধারে বৃষ্টি নামুক, আর যে জায়গা বৃষ্টিকে চাইছে না, পরে হলে ভালো হয়, সে জায়গায় বৃষ্টি একটু লুকিয়ে থাকুক। এ পর্যন্তই দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। শুনতে থাকুন এভাবেই 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com।

0: দেখানা।
1: আহা, বারান্দায় আয়েশ করে সময় কাটাতে কার না ভালো লাগে, আমার তো দারুণ লাগে। তবে হ্যাঁ, আমার বাড়িতে বারান্দা নেই ঠিকই, তবে কোনো রিলেটিভের বাড়ি হোক বা কোনো বন্ধুর বাড়িতে বারান্দা থাকলে আমি আগে ভাগে সেটাকে কিন্তু হাইজ্যাক করি। মনে হয় সারাদিন ওই বারান্দায় কাটিয়ে দিই। জানি আপনারও এরকম কোনো একটা গল্প নিশ্চয়ই আছে, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান, +447503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও, শুনতে থাকুন

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন আরিন সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। কথা হচ্ছিল ব্যালকনি নিয়ে। ব্যালকনি নিয়ে কিন্তু দারুণ একটা ক্লাইম্যাক্স আছে, মানে ব্যালকনি নিয়ে যে কত স্মৃতি, কত গল্প, মানে আপনারও নিশ্চয়ই ব্যালকনি নিয়ে প্রচুর গল্প আছে আমি জানি। আপনারও মনে হচ্ছে যে অ্যানিকে জানাই আপনার গল্পগুলো, তো দেরি করছেন কেন, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন +447503965712। যেটা বলছিলাম, বৃষ্টির দিনে কিংবা শীতের সকালে কফিটা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আয়েশ করতে মন্দ লাগে না, তাই না? কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি ফোনে কথা বলছেন বা কারোর সঙ্গে আড্ডা মারছেন, জমি আড্ডা মারছেন, ব্যালকনি কিন্তু একটা দারুণ প্লেস, কি তাই তো? প্রত্যেকটা মানুষেরই ব্যালকনি নিয়ে দারুণ দারুণ মজার মজার স্মৃতি কিংবা খুব স্পেশাল কোনো মেমোরিজ আছে, তাহলে অবশ্যই আমাকে জানাতে হবে আর শুনতে হবে রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

এই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম, ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মারতাম, ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম, ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস।

স্বীকার কথা ভাবছিস, ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটা কেন পড়ে গেল ভাবছিস? চিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি।

জীবনের যত জটিল কুটিল ফ্যাক্টর এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো, এক্স ইকুয়ালস টু প্রেম ধরে নিয়ে কষবো।

0: কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যালির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল ব্যালকনি নিয়ে। ব্যালকনি নিয়ে দারুণ একটা মজার গল্প আছে, আমি জানি আপনার ভীষণ ভীষণ শুনতে ইচ্ছে করছে, তাহলে শুরু করা যাক। তখন ক্লাস 8, পাশের বাড়ির একটি ছেলেকে সবে মনে ধরতে শুরু করেছে। কথা বলার উপায় নেই, যেহেতু কন্ট্যাক্ট নাম্বার ছিল না, সেই সময় আমার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্টও ছিল না, এবং তার সঙ্গে কথা বলতে ভীষণ ইচ্ছে করতো, তার সাথে ইচ্ছে করতো কানেক্ট করতে, কিন্তু কানেক্ট করার মাধ্যমটা ছিল না। আমার মনে আছে চকলেট ডে ছিল, আর চকলেট ডের দিন খুব ইচ্ছে করছিল তাকে একটা গিয়ে চকলেট দিই, যেহেতু কথা হতো না, কিন্তু কোনো একটা মাধ্যমে তাকে চকলেট দেব। আমি আমার এক বন্ধুর সঙ্গে প্ল্যান করি যে তার ব্যালকনিতে আমি চকলেটটা ছুঁয়ে দেব। অতএব বন্ধুকে নিয়ে গেলাম দোকানে, চকলেট কিনলাম, এবং ফাঁক ফোকর দেখে যখন দেখছি কেউ নেই আশেপাশে, তখন তার ব্যালকনিতে চকলেটটা ছুঁড়ে মারলাম। আমার বিশ্বাস ছিল কোনো না কোনো সময় সে ডেফিনেটলি ব্যালকনিতে তো আসবেই এবং সে চকলেটটা পাবে। এবং সে কি চকলেটটা পেয়েছিল, সে চকলেটটা পেয়ে কতটা খুশি হয়েছিল নাকি রেগে গেছিল, এই সব গল্প নিয়ে ফিরছি একটা ব্রেকের পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.lovedesi.in।
2: শুনছেন রেডিও বাংলা নেট.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। হ্যাঁ, ব্রেকের উপরে যেটা নিয়ে কথা হচ্ছিল, তো যতটা বলেছিলাম চকলেটটা তো যথারীতি ব্যালকনিতে ছুঁড়ে বাড়ি চলে এসেছি। তখন তো শীতকাল ছিল, ব্যাডমিন্টন খেলতে যেতাম, এক্সাম শেষ হয়ে গেছিল, সেদিন তো আর বাড়ি থেকে বেরোইনি। মানে চকলেটটা যে ব্যালকনিতে ছুঁড়ে মেরেছি, আশেপাশে দেখেছি কেউ দেখেনি, মানে অন্তত আমার যেই বন্ধু আমার সঙ্গে ছিল সেও দেখেছে, আশেপাশে তাকিয়েছে, সঙ্গে কেউ নেই, কেউ দেখেনি। তো হালকা টেনশন তো হচ্ছিলই। পরের দিন আমি আর আমার সেই বন্ধু দোকানে গেছি ব্যাডমিন্টনের কক কিনতে। তখন শীতকাল ছিল, যাই হোক, মানে সেও দেখি গেছে, মানে টাইমিংটা খুব অদ্ভুতভাবে ম্যাচ করে গেছে। আমি তো আর তাকাচ্ছি না অবস্থার দিকে, মানে আমার মনে হচ্ছিলো যে তাকালি আমি কেস খেয়ে যাবো। সে দেখি আমাকে দেখে মুচকে মুচকে হাসছে, খুব চাপের ব্যাপার। আমি বুঝলাম যে সে নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গেছে। যাই হোক, কোনোরকম কেটে পড়তে পারলে বাজি সেই সময় দোকান থেকে। তো সে বুঝে গেছিলো কোনোভাবে, পরে তার সাথে কোনোভাবে কানেক্ট করিনি আর, বা এটা নিয়ে কোনো কথাও হয়নি। আজ অবধিও সেই মানুষটার সঙ্গে আমার কোনো কথা হয়নি। তো এগুলো মনে পড়লে ভীষণ মজা লাগে এই আর কি। মানে এরকম মজার মজার প্রচুর স্মৃতি নিশ্চয়ই আপনারও আছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, বারান্দা নিয়ে আড্ডার কোনো শেষ নেই, কিংবা বারান্দায় বসে আড্ডা উফ দারুণ। আর ওয়েদার যদি হয় শীত কিংবা বর্ষা, তাহলে তো জমে জাস্ট মাখন। কিন্তু মানে ব্যালকনিতে বসে আড্ডা মারার থেকেও আমার মনে হয় আমার সঙ্গে আপনার আড্ডাটা সব থেকে বেশি জমজমাট হয়। তাহলে কেমন লাগছে আমার আপনার এই যে আড্ডাটা রোজ হচ্ছে এবং আপনি আমাকে শুনছেন, সবটাই ভালো মন্দ যাই লাগুক না কেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। তাহলে সময় বলছে এখন প্রায় শেষ, আজকে যেতে হবে, আজকের আড্ডাটা এখানেই থামাতে হবে। ভালো থাকবেন, শুনতে থাকবেন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

বৃষ্টির দিন বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সবাই মিলে একসঙ্গে বসে একটা ভূতের গল্প শোনা, কিংবা রাতে ঘুমানোর সময় কানে কানে রয়েছে একটা সাসপেন্সের গল্প, অথবা ছুটির দিনে বেশ একটা ঘর অন্ধকার করে একটা ভূতের ছবি চালিয়ে দেখা। সত্যি তার মধ্যে কিন্তু রয়েছে দারুণ একটা মজা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে আমরা ভয়ের কথা বলছি, ভয়ের গল্পের কথা বলছি, সত্যি কিন্তু এর মধ্যে কিন্তু একটা আলাদা মজা রয়েছে। হয়তো একটু ভয় করে, একটু গা ছমছম করছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা মজাও হচ্ছে। আর সেই জন্যই বারবার করে এইরকম সাসপেন্সের গল্প শুনতে কিংবা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের আজকের এই নেই ভয়ের গল্প নিয়ে থাকবো, তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235260। আরো বিশদ জানতে চোখ রাখুন

বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমি ভয় করব না ভাই করব না, দুবেলা মরার আগে মরব না ভাই মরব না। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রচি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে গল্প করছি, যেখানে যদি সত্যি আমরা কিসে ভয় পাই সেটা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে সত্যি আমরা যেটা জানি না, যেটা আমাদের কাছে অজানা, সেটা নিয়েই কিন্তু আমাদের ভয়। আমরা যেটা জানি সেটা নিয়ে কিন্তু আমরা ভয় পাই না, কারণ সেটা আমাদের ভীষণভাবে জানা। আমরা জানি তার আগে কি পরে কি সেটাতে কি হবে, সব কিছুই কিন্তু আমাদের জানা রয়েছে। কিন্তু যেটা আমরা জানি না, কি হবে কি হতে পারে, এইরকম নানা রকমের ভাবনা তখন আমাদের মাথায় আসতে থাকে, আর সেখান থেকেই আমরা ভয় পাই। তাই এই যে আমাদের ল্যাক অফ নলেজ, যদি আমরা সেটাকে একটু বাড়িয়ে নিই, তাহলে কিন্তু আমরা সত্যি ভয়কে জয় করতে পারি। আমরা সত্যি কখনো কখনো হয়তো ভূতের গল্প শুনে কিংবা সাসপেন্সের গল্প শুনে আমরা বেশ একটা মজা পাই, কারণ সেই যে ভয় সেটার মধ্যে কিন্তু একটা আনন্দ রয়েছে। কিন্তু যেটা আমাদের কাছে অজানা, আবার অনেকের কাছে এই যে পরীক্ষা নিয়ে ভয়, অঙ্কের ভয়, সেগুলোকে কিন্তু ওভারকাম করা অবশ্যই দেয়, আর সেই সবকিছু আমাদের আজকের গল্পে উঠে আসবে। তবে এখন শুনছি গান, ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন। তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

নিয়ে সবারই কিন্তু একটা টেনশন কাজ করে। পরীক্ষা কেমন হবে, কি হবে, কেমন কোয়েশ্চেন পেপার হবে, সবকিছু নিয়ে কিন্তু একটা অদ্ভুত ভয় লাগতে থাকে। কিন্তু অনেকের মধ্যে এটা বেশ একটা বাড়াবাড়ি রকমের দেখা যায়। তাদের যেটা হয়, পরীক্ষার আগের দিন ঘুম হয় না, তাদের খিদে পায় না, তাদের পেট গুড়গুড় করে, আবার অনেকে তো বলে অঙ্ক পরীক্ষার আগের দিন তাদের নাকি জ্বরও এসে যায়। এই যে নানা রকমের পরীক্ষা নিয়ে গল্প, সেটা কিন্তু আমরা প্রায়ই শুনে থাকি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা এই যে পরীক্ষার ভয়ের কথা বলছি, এটা তো অনেকের মধ্যেই দেখা যায়, সেখানেও কিন্তু এই অজানা, সেই অজানা জিনিসের ভয়ই এটার সঙ্গেও কিন্তু কোথায় যেন মিলে রয়েছে। আসলে আমরা জানি না যে এই যে কালকে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষার কোয়েশ্চেন পেপারটা ঠিক কেমন হবে, সেটা কি আমি আনসার দিতে পারবো, এটা নিয়েই কিন্তু আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের ভয়। কিন্তু যদি আমরা সাবজেক্টটাকে খুব ভালো করে আমরা পড়ে যাই, আমরা জানি যে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নই আসুক না কেন আমরা তার আনসার করতে পারবো, তাহলে কিন্তু নিমেষেই আমাদের ভয়টা উধাও হয়ে যাবে। এই যে অঙ্কের ভয়ের কথা বললাম, এই যে অঙ্ক পরীক্ষার আগের দিন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঘুম আসছে না, খিদে পাচ্ছে না, কিন্তু এমন অনেকেই দেখবেন যে অঙ্ক পরীক্ষার আগের দিন তাদের একটু টেনশন হচ্ছে না, কারণ তারা জানে যে অঙ্কই আসুক না কেন তারা সেটা করে দিতে পারবে। আর সেখানে আমি এমন অনেককে শুনেছি যে তারা অঙ্ক পরীক্ষার আগের দিন তারা সিনেমা দেখছে, তারা গান শুনছে, তাদের কিছুই টেনশন হচ্ছে না, এবং বেশ আনন্দ করতে করতে তারা মজা করে গিয়ে অঙ্ক পরীক্ষা দিয়ে আসছেন। এরকম পরীক্ষা নিয়ে নানা রকমের মজার মজার গল্প কিন্তু অনেক সময় শোনা যায়। আমাদের আজকের এই নেই ভয়ের গল্প জারি থাকবে, তবে একটা ছোট্ট বিরতির ওপার নিয়ে নিচ্ছে একটা ছোট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

জানতে পারি আমাদের কোনো নতুন দেশে, নতুন কোথাও, নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে আমাদের যেতে হবে, আমাদের যেমন ভীষণ আনন্দ হয়, ঠিক তেমনই আমাদের মনের কোনায় কোথাও যেন একটু ভয় হয়, আর সেই ভয় অজানাকে ভয়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে অজানাকে যে আমাদের একটা ভয় হয়, আমাদের একটা টেনশন হয়, সেটা নিয়ে কথা বলছি। সেখানেই উঠে আসে এই নতুন জায়গায় যাওয়ার কথা। আসলে আমরা যখন নতুন কোনো জায়গায় থাকতে যাব, সেখানে গিয়ে আমরা কিভাবে মানিয়ে নেব, সেখানে আমরা কিছুই চিনি না, কিছুই জানি না, কিভাবে থাকব, সেই সব কিছু নিয়ে কিন্তু আমাদের একটা অদ্ভুত ভাবনা, অদ্ভুত ভয় কাজ করে। কিন্তু তারপর যখন আমরা সেখানে গিয়ে থাকতে শুরু করি, সেখানকার সব জায়গাগুলো আমাদের চেনা হয়ে যায়, সেখানকার মানুষজন হয়ে আমাদের জানা হয়ে যায়, তখন মনে হয় যে এই সব যে জায়গাগুলো যেটা কিনে আমি একসময় চিন্তা করছিলাম, সেটা আসলে আমার কত নিজের, কত আপন, এবং সেখানে আমাদের থাকতে একটুও ভয় করছে না, বরং ভীষণ ভালোবেসে ফেলেছি সেই জায়গাটিকে। সেখানে কিন্তু সেই অজানাকে জানার একটা মজা। এই মজা নিয়েই চলুন আমরা শুনে নিই গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্ধ।

ব্যাক দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমরা আজকে ভয়কে জয় করার গল্প করছি। আসলে আমরা যেটা জানি না সেটা নিয়েই তো আমাদের নানা ভাবনা। আমরা যখন সেটা জেনে নিই তখন কিন্তু আমাদের আর সেই ভাবনাটা থাকে না, কিন্তু কখনো কখনো আমাদের একটু ভয় পেতে ভালো লাগে, যেমন ভূতের গল্প শুনে কিংবা ভূতের সিনেমা দেখে। আচ্ছা সত্যি বলুন তো, বাইরে ঝমঝম করে বৃষ্টি, সেই বৃষ্টির ঝমঝম আওয়াজ, তার সঙ্গে গা ঝমঝম করা একটা ভূতের গল্প, বেশ সবাই মিলে একসঙ্গে বসে গরম গরম চা, সেই চায়ের কাপে চুমুক দিতে দিতে ওই রকম একটা গা ঝমঝম করা ভূতের গল্প শুনতে কেমন মজা লাগবে, সেই যে এক অদ্ভুত অনুভূতি, সেই ভালো লাগা মনে করতে করতে চলুন শুনে নিই আমাদের আজকের যেতে যেতে গান। রেখে যাচ্ছি আপনার জন্য, তবে আজকের মতো আমাদের আটটা এখানে থামাতে হচ্ছে। দেখা হবে আগামীকাল, ঠিক একই সময় চলে আসবো আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। হুন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিউচার, তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা করে।

দুয়ায়, আমি নিয়া কিংবা চাঙুয়ায়, তারপরে ক্লাস হতো হে দুয়ায়, আমি নিয়া কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, সজোরে সে হাঁটা দিল

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

উহ, জমে পুরো ক্ষীর হয়ে গেছে। আগে হ্যাঁ, জমে পুরো ক্ষীর হয়ে গেছে। ভাবছেন তো যে কি ক্ষীর হয়েছে? আরে বলছি মশাই, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আপনার ভালো থাকার সময় জাস্ট শুরু হয়েছে। তার কারণ আমরা দুজন এক্ষুনি উড়ে বেড়াবো আমাদের ইচ্ছের আকাশে, অ্যাজ ইউজুয়াল ইচ্ছে ডানা মেরে দিয়ে। তো যে কথা বলছিলাম যে কিছু কিছু ঘটনার পরে আর কিছু কিছু ঘটনা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে বাহ, জমে তো পুরো ক্ষীর হয়ে গেল গো। তো সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই ঘটনাটার আমি নিজেই সাক্ষী। মানে এখন যে ঘটনাটা আপনার সঙ্গে বলবো, সেই ঘটনাটা একদম আমার চোখের সামনে ঘটেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আমার এক বন্ধু, সে কিছুদিন আগেই অফিসে জয়েন করেছিল এবং সেই অফিসে তার একজন নতুন ক্রাশ হয়েছিল আর কি। তো আমার বন্ধু সবেমাত্র বাইক কিনেছে, বাইক কিনে বেরিয়েছে এবং বেরোনোর পরে দেখতে পাচ্ছে যে এই যে তার পাশের বাস স্টপেজটা, সেখানে সেই ক্রাশ ওয়েট করছে। এবং তারপর বুঝতেই পাচ্ছেন, আমার বন্ধু বাইক নিয়ে তার সামনে দাঁড়ালো, সে বাইকে উঠে গেল এবং তারা এই পথ যদি না শেষ হয় বলতে বলতে চলে গেল আর কি। আর এই টোটাল ঘটনাটা আমার একদম চোখের সামনে ঘটার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, বাহ, জমে তো ক্ষীর হয়ে গেল। তো রেডিও বাংলানেট.কমে এরকমই কিছু কথা, এরকমই কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, জমে পুরো ক্ষীর। তো এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: জমে পুরো ক্ষীর, এই ব্যাপারটা কিন্তু আরো খুব বেশি করে ঘটে হচ্ছে খেলার ময়দানে। কিভাবে? ধরুন এই কিছুদিন আগেই ওয়ার্ল্ড কাপ হলো, ওয়ার্ল্ড কাপ ফুটবল, সেখানে যারা আর্জেন্টিনার সমর্থক ছিলেন তাদের তো ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে গেছে, কি বলেন? তো এরকমই খেলার ময়দানে কিন্তু যে শুধুমাত্র বড় ময়দান তাও কিন্তু নয়, আমাদের যেগুলো একদম ছোট ছোট ওই পাড়ার খেলা, পাড়ার ফুটবল কিংবা পাড়ার ক্রিকেট খেলা হয়, সেখানেও কিন্তু যে টিমকে আপনি সাপোর্ট করছেন বা যে টিমের হয়ে আপনি খেলছেন, সেই টিম যদি জিতে যায় এবং আপনি যদি খেলে থাকেন আর সেই জয়ের পেছনে যদি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকেন, তাহলে তো হয়েই গেল, পুরো ব্যাপারটা জমে ক্ষীর। এবং এই যে জমে ক্ষীর হয়ে গেল, এটা কিন্তু বেশ কিছুদিন লোকের মনে থাকবে, বুঝলেন? তো রেডিও বাংলানেট.কম এ আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে আড্ডাটা জারি আছে এরকমই কিছু ঘটনা নিয়ে, যার পরে যার আমার একটা কথাই বলতে ইচ্ছে করেছে যে জমে ক্ষীর। তো এরকমই আরও কিছু ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।
1: একটি কথা শুধু।

0: ফ্যাসিলিটি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
2: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

তখন আমাদের কলেজ ডেজ, সেই সময় আমাদের একটা ছোট্ট করে ক্লোজ গ্রুপ ফর্ম করা হয়েছিল, মানে আমরা নিজেরাই নিজেদের বেছে নিয়েছিলাম। ওই মোটামুটি ধরুন গোটা 5-6 জন মেম্বার সেখানে ছিল, তার মধ্যে কয়েকজন ছেলে কয়েকজন মেয়ে, কিন্তু তার মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে একে অপরকে পছন্দ করত, কিন্তু সারা কলেজ ডেজে তারা কেউ কাউকে বলতে পারেনি, যদিও আমরা জানতাম ব্যাপারটা। আর আমার সেই বন্ধু এবং বান্ধবী আলটিমেটলি তাদের মনের কথা বলল, কখন জানেন, যখন কিনা কলেজের শেষ দিন, আর কোনো দিন দেখা হবে না। আর তারপরে তারপরে যে ঘটনাটা ঘটেছিল, তারপরে আমার জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করেছিল, জমে পুরো ক্ষীর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে জমে ক্ষীর এই ব্যাপারটা নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে। কিছু ঘটনার পরে আমার জাস্ট এই কথাটাই বলতে ইচ্ছে করেছিল, তো সেরকমই আরও একটি কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

কথায় বলে দ্রব্যগুণ বা কিছু কিছু একটি কম্বিনেশন তৈরি হয়ে যায় যেটা কিনা একদম ব্যাপারটাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। যেমন ধরুন সোনায় সোহাগা, সেরকমই কিন্তু কিছু কিছু মানুষের সঙ্গে কিছু কিছু মানুষের একটা কম্বিনেশন তৈরি হয়ে যায়। যেমন ধরুন দুই বন্ধু, কিংবা ব্যাটিংয়ের ক্ষেত্রে বলতে গেলে ধরুন সচিন সৌরভ কিংবা অ্যাডাম গিলক্রিস্ট ম্যাথু হেডেন, এই সমস্ত যারা এরকম একটা অদ্ভুত জুটি তৈরি করে ফেলতে পারেন তাদেরকে দেখে কিন্তু আমার জাস্ট একটা কথাই মনে হয়, উফ জমে ক্ষীর। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে আমাদের ইচ্ছে দানার আড্ডার আসর জারি ছিল জারি আছে এরকমই জমে ক্ষীর হয়ে যাওয়া কিছু ব্যাপারকে নিয়ে। কিছু ঘটনার পরে আমার জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করেছে, জমে পুরো ক্ষীর। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে দানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobangla.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্ধুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান্ধুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি, আর তার সাথে সাথে বেশ ভালো মন ভালো করার গান আসছে। মন ভালো করার গান তো থাকছে এবং তার সাথে সাথে ভালো রকমের আড্ডাও দেব। কোথাও ঘুরতে নিয়ে যাওয়ারও কিন্তু একটা প্ল্যান চলছে। কোথায় যাই বলুন তো? নিয়ে যাব আপনাকে সেই পাহাড়ের তলদেশে, অর্থাৎ যে জায়গাটা আমাদের মনে জায়গা করে নিয়েছে, এবং সেই জায়গাটার নাম ডুয়ার্স।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন যখনই আমাদের বলতে ইচ্ছা করে বা মনে পড়ে যে আমরা ঘুরতে যাচ্ছি, প্ল্যান তৈরি হয়, সেটা আমার মনে হয় যে ঘুরতে যাওয়ার থেকেও বেশি এক্সাইটেড। আর ঠিক সেই প্ল্যানটা যদি কখনো পাহাড় হয় বা পাহাড়ের সেই নিচের জায়গাটা, অর্থাৎ উপত্যকা ভ্যালি, উপত্যকা যে জায়গাটা ভ্যালি, সেই জায়গাটা, যে জায়গাটাকে আমরা ডুয়ার্স বলে জানি, সেই ডুয়ার্সের জায়গাটা গেলে কেমন হয় বলুন তো? আমাদের বাংলায় ডুয়ার্সের যে এত সুন্দর রূপ, সেটা আমার মনে হয় না অন্য কোথাও গেলেও পাওয়া যাবে। তাই জন্য আজকের আড্ডায় থাকছে ডুয়ার্স।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু পাহাড়ে যেতে গেলে যেটা সবসময় আমাদের কাছে টানে, কেন আমরা যাই, তার স্নিগ্ধতা, গভীরতা মাপার জন্য, এবং তার সাথে সাথে এই যে একাকিত্বের মধ্যেও যে এতটা ভালোবাসা আছে, এতটা মনোরম ব্যাপার আছে, সেইটা এনজয় করার জন্য আমরা যাই। অনেক সময় হয় যে আমরা সেই উঁচু উঁচু পাহাড়গুলো বা বরফে ঢাকা পাহাড় দেখতে চাই না, একটু সবুজে ঘেঁষা বা সবুজের চাদরে মোড়া পাহাড়গুলো দেখতে চাই। ঠিক সেই রকম জায়গা যদি আপনার পছন্দ হয়, তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে ডুয়ার্স। তার কারণ যেখানে পাহাড়ের মনোরম দৃশ্য পাবেন এবং স্নিগ্ধতা পাবেন, গাছের স্নিগ্ধতা। আর যারা গ্রিনারি ভালোবাসেন তাদের কাছে অবশ্যই ফার্স্ট অপশন, যেন অপশন না, লিস্টে ফার্স্ট জায়গায় যেন ডুয়ার্স থাকে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com-এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: কি হলো? মাথাটা ঝিমঝিম করছে।
1: সত্যি তো আমিও যে চোখে সর্ষের ফুল দেখছি।
0: সত্যি?

পাহাড়ের বসে বা পাহাড় দেখতে দেখতে যদি আমরা কখনো এক কাপ চায়ে চুমুক দিই, উফ, আমি আর বলতেই পারছি না। তার কারণ আমি নিজে চা প্রেমী এবং তার সাথে সাথে পাহাড় প্রেমী, আর এই দুটো কম্বিনেশন কিন্তু জাস্ট ডেডলি কম্বিনেশন। এবং যারা চা খেতে ভালোবাসেন তাদের চায়ের যে প্রসেসিং, সেটা যখন নিজের চোখে দেখবেন যে চা বাগানে চা কর্মীরা, যেসব কর্মীরা মানে কাজ করেন, তারা কতটা কঠোর পরিশ্রম করে ওই চাটা বানায় বা প্রসেস করে, সেটা দেখলে আমার মনে হয় একটু হলেও ভালোবাসাটা বেড়ে যাবে। আর সেটা দেখার জন্য আপনাকে যেতে হবে ডুয়ার্স। এই যে ডুয়ার্স, মানুষ কেন যেতে চায়? মনোরম দৃশ্য, কারণ বেশি ঠান্ডা না, বেশি গরম না, একটা মনোরম দৃশ্য, তার সাথে সাথে মনোরম পরিবেশে আপনাকে ডুয়ার্স আরও বেশি ভালো লাগা জন্মাতে সাহায্য করবে। এবং তার সাথে সাথে ওই যে বললাম চা তৈরির যে কারখানা বা যেখানে চাটা প্রসেস করা হয়, সেই সমস্ত জিনিসটা আপনি জানতে পারবেন।

radiobanglanei.com এ আজকে ডুয়ার্স নিয়ে কথা বলছি। পশ্চিমবাংলায় এত সুন্দর সুন্দর জায়গা আছে এবং সেই জায়গাগুলোর মধ্যে থেকে ডুয়ার্স কিন্তু অন্যতম এবং নজর কাড়া। আমার মনে হয় মন যখন খারাপ হয় ঠিক সেই সময় বেরিয়ে পড়তে হবে। কখনো যেতে পারেন ডুয়ার্সের সেই গহীন অরণ্যে জঙ্গলের মজা নিতে, আবার কখনো চা বাগানের আনন্দ নিতে, আবার কখনো পাহাড়ের সেই মনোরম দৃশ্যটাকে উপভোগ করতে। রেডিও বাংলা নেই ডট কমে আজকে ডুয়ার্স নিয়ে কথা হলো। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে আপনার ডুয়ার্সে যাওয়ার অভিজ্ঞতা বা কিছু যদি শেয়ার করার ইচ্ছা থাকে ঘোরা নিয়ে, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আর ফলো করতে ভুলবেন না। www.radiobanglanei.com।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা সবাই জানি যে বৃষ্টি পড়লে আমাদের মনটা একটু অন্যরকম হয়ে যায়, কিন্তু এই বৃষ্টির মধ্যেই কিন্তু অনেক গল্প থাকে। আর বৃষ্টি মানেই হচ্ছে আমাদের মন ভালো করে দাও, সেরকম কিছু ব্যাপারও কিন্তু জড়িয়ে থাকে। এই মন ভালো করে দাও এখানেও কিন্তু আমাদের মনের মধ্যে অনেক বিষণ্নতা জমা হয়, আর সেই বিষণ্নতা এমনও হয় মাঝে মধ্যে যেন বৃষ্টির যে জলের যেরকমভাবে ধারা বয়ে চলে সেইভাবে যেন আমাদের সেই দুঃখগুলোও যেন সেইভাবে বয়ে যায়। ঠিক যেরকম মনে পড়ে যাচ্ছে চার্লি চ্যাপলিনের সেই কথা, চার্লি চ্যাপলিন বৃষ্টির মধ্যে কেঁদে নিতেন বা বাথরুমে গিয়ে একদম স্নান করার মতো পরিস্থিতিতে থেকে সেখানে ঝরঝর করে কেঁদে তার জীবনের প্রতিটা দুঃখকে মিটিয়ে নিতেন। তো দুঃখ তো কখনো মেটে না, কিন্তু সাময়িক তো মেটার ব্যাপার থাকেই। আমাদের আজকের আড্ডা বৃষ্টি শুধু বৃষ্টি নয়, সত্যি তো তাই। বৃষ্টির মানে কি শুধু আমাদের বৃষ্টি পড়ে যাচ্ছে, আমরা দেখছি বৃষ্টি ভালো লাগছে, তা তো নয়। সেই বৃষ্টির মধ্যেও জড়িয়ে থাকে অনেকের অনেক স্মৃতি, অনেকের অনেক ভালো লাগা, অনেকের অনেক দুঃখ। আজকে সেই নিয়ে আমাদের আড্ডা জড়িয়ে থাকবে। নিশ্চয়ই আপনাদেরও এখন যে শো হচ্ছে, কোথাও কোথাও বৃষ্টি কিন্তু হচ্ছে, নিশ্চয়ই রিলেট করতে পারছেন এই বৃষ্টির সঙ্গে সেই মুহূর্তের কিছু কাহিনী, সেই মুহূর্তের কোনো ছবি। সঙ্গে থাকুন, ফিরে আসবো, আড্ডা চলবে বৃষ্টি শুধু বৃষ্টি নয় নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরালাম ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা। বৃষ্টি শুধু বৃষ্টি নয়, সত্যিই তো বৃষ্টি শুধু বৃষ্টি নয়, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে ঘটে যাওয়া অনেক কাহিনী, যে কাহিনীর পরতে পরতে কিন্তু আনন্দ যেমন আছেই, দুঃখ কিন্তু উঁকি মারে। আর দুঃখ না থাকলে আনন্দ যেমন হয় না, আনন্দ না থাকলে দুঃখরও ঠিক প্রকাশ ঘটে না। তো আমরা সেইভাবে কখনো কখনো এই বৃষ্টির মধ্যে হারিয়ে যাওয়া দিনগুলোকেও খুঁজি। বৃষ্টির মধ্যে ছোটোবেলায় আমাদের জলা জবের মধ্যে টিপাং ঝোপাং ঝপাং এই যে ব্যাপারগুলো আমাদের থাকে, আর এর মধ্যে যে একটা আলাদা আনন্দ, একটা আলাদা সম্পর্ক জড়িয়ে আছে, এটা যারা সেই বৃষ্টির মধ্যে দিয়ে কাটিয়েছে তারাই কিন্তু একমাত্র উপলব্ধি করতে পারবে এই সুন্দর একটা মুহূর্তের যে অন্তরের একটা সূক্ষ্ম জায়গায় কোথাও গিয়ে একটা ভালো লাগা তৈরি হয়। বৃষ্টির মধ্যে এই একসঙ্গে অনেকজন বন্ধু মিলে যখন জমা জলের মধ্যে দুষ্টুমিটা চলতে থাকে, তখন সে মুহূর্ত ভোলার নয়। আর এ মুহূর্ত একমাত্র এই সময়কে কেন্দ্র করে ছোটোবেলা, আর যে ছোটোবেলা আমাদেরকে ভালো থাকতে শেখায়। যত বড়ই হই না কেন, কোথাও না কোথাও ছোটোবেলায় ফিরতে ইচ্ছে করে আমাদের সকলের। আর সেই ছোটোবেলাতেই বৃষ্টির মুহূর্ত মনে করিয়ে দেয় আমরা যেখানে আছি সেখানেই আছি, কিন্তু একটু যেন বড় হয়েছি। আর সেই বড় হওয়াকে দূরে সরিয়ে রেখে বৃষ্টি আসলেই মনে হয় সেই বন্ধুদেরকে একবার ফোন করে কথা বলি বা ডেকে নিই বা একসঙ্গে হই। এই বৃষ্টিতে আবারও একবার বুট পরেই একাম ওপাং ছপাং হোক। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, বৃষ্টি শুধু বৃষ্টি নয়।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আবারও আজকের এই স্পেশাল আড্ডা। বৃষ্টি শুধু বৃষ্টি নয়, এই বৃষ্টির মধ্যেই অনেক হারিয়ে যাওয়া গল্প থাকে, হারিয়ে যাওয়া প্রেম থাকে। হয়তো যেদিন হয়তো সেই বন্ধুটার সঙ্গে আমার শেষ দেখা হয় সেদিন প্রচণ্ড জোরে তুমুল জোরে বৃষ্টি হয়, ভাসিয়ে দেয় সেই জায়গা। আর মনে থাকে যে আজ তুই অনেক দূরে সরে যাচ্ছিস, কিন্তু আমার চোখ যেমন বাদ সারছে না, ঠিক সেরকম আকাশও যেন ভেঙে পড়েছে। আকাশও চাইছে না আমরা আলাদা হই, আমরা দূরে চলে যাই। এই ব্যাপারগুলো যেন কোথাও না কোথাও একটা ভালোবাসার বিচ্ছেদ, দুঃখ সব কিছু মিলিয়ে বৃষ্টি যেন আমাদেরকে ভালো থাকতে শেখায়। আবার কখনো মনে হয় যে এই বৃষ্টি আমাদের এই চলে যাওয়ার একটা যে কষ্ট সেটা যেন উৎসবে পরিণত করে দিচ্ছে, যেন মনে হচ্ছে চল আরও একবার এপাং ওপাং ছপাং হোক। আর এই বৃষ্টি মাঝে মাঝে প্রচণ্ডভাবে কষ্ট পায়। হয়তো দূরে যে মানুষটি চলে যাচ্ছে সে বলে যাচ্ছে যে তুই কাঁদবি না, প্রমিস কর আমি চলে যাচ্ছি, কিন্তু না, কোথাও তো চলে আসে চোখে জল। হঠাৎ সেই মুহূর্তে বৃষ্টির জল চলে এলো, বৃষ্টি পড়ছে মুষলধারে, ভিজছে সবাই। হয়তো যে বন্ধুটা বলেছিল তুই প্রমিস কর কাঁদবি না, সেও কাঁদছে কিন্তু বুঝতে দিচ্ছে না। যখন আরেকজন জিজ্ঞেস করে কি হলো তুই যে আমাকে বললি কাঁদবি না, তুই তো কাঁদছিস, আমি কোথায় কাঁদছি রে, বৃষ্টির পড়ছে তো, বৃষ্টির জল চোখের মধ্যে দিয়ে গেলে আমি কি করতে পারি। কোথাও একটা ভালো লাগা, কোথাও একটা স্পর্শ, কোথাও একটা সুন্দর মুহূর্তকে মনে পড়ে যায়। মনে পড়ে যাচ্ছে নিশ্চয়ই আপনাদেরও, হ্যাঁ আমারও পড়ে যাচ্ছে মনে। সঙ্গে থাকুন, এই মনে রাখার রেশকে সঙ্গে করে কয়েকটা গান শুনি, তারপর ফিরে এসে আবারও আড্ডা হবে। বৃষ্টি শুধু বৃষ্টি নয়।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন। সঙ্গে আছি আমি সৌভিক, সঙ্গে আছেন আপনারা। তো আমাদের আড্ডা এভাবেই এগিয়ে চলছে বৃষ্টিকে কেন্দ্র করে। আমার মনে পড়ে যায় বৃষ্টির সেই দিনটা যেদিনটা ঘুরতে গিয়ে ছাতা নেওয়া হয়নি, হয়তো এই দূরে বহু দূরে সম্ভবত মেঘালয় এরকম একটা জায়গা যেখানে অনবরত বৃষ্টি নামলে কিন্তু ঠকে যাবেন, কারণ আপনি কিছুটা পথ হাঁটবেন হট করে বৃষ্টি, আবার কিছুটা পথ হাঁটবেন হাতের মধ্যে মেঘ উঠে আসছে। এই মেঘ বৃষ্টির খেলা কিন্তু একমাত্র খেলে মেঘালয়, চেরাপুঞ্জি এরকম কিছু জায়গা, এবং এইভাবে কিন্তু একটা সুন্দর সম্পর্কও তৈরি হয়, কারণ আপনি জানেন না যে এই জায়গা চেরাপুঞ্জি বলুন, শিলং বলুন, এই যে জায়গাগুলো এগুলো কখন যে কীভাবে আপনাকে ভিজিয়ে দেবে আপনি নিজেও জানেন না, তাই বৃষ্টি কিন্তু সঙ্গে রাখতে হবে। এবং এমনও হয় এই বৃষ্টি কিন্তু সারা দিনটাকে পণ্ড করে দেয় আপনার ঘোরা, এরকমও হয়। ঘরের মধ্যে থেকে তখন বৃষ্টি দেখাটাও যেন আর ভালো লাগে না, জানলার পাশে যেখানে আপনি হোটেল বুক করেছেন সেই হোটেলের জানলা দিয়ে অনবরত মুষলধারে বৃষ্টি দেখছেন, ভালো লাগছে না আজ। কারণ আমাদের আড্ডা দেওয়ার পালা ছিল সেই জায়গাগুলোয় যেখানে আমরা প্রাণ খুলে আনন্দ করে হেঁটে যাবো, দৌড়বো, কিন্তু বৃষ্টি পড়ছে মুষলধারে, আজ ক্যান্সারে। আগামীকাল নিশ্চয়ই আকাশ পরিষ্কার থাকবে এবং আমাদের সাইড সিন জার্নিটা হবে, কষ্ট হয় তাই না? একদমই তাই, আমারও মনে পড়ে যাচ্ছে এরকমই, পুরো বৃষ্টিতে একটা দিন নষ্ট হওয়া মানে কোথাও ঘুরতে গিয়ে খুব মন খারাপ হয়ে যায়, তখন বৃষ্টিকে খুব রাগ হয়। আর সত্যিই তো, যার ওপর বেশি ভালোবাসা থাকে তার ওপর তো রাগ হবেই, বৃষ্টিও তার মধ্যে একজন। সঙ্গে থাকুন, ফিরে আসবো আবার আজকের এই স্পেশাল আড্ডা, বৃষ্টি শুধু বৃষ্টি নয়।

তো বৃষ্টির আড্ডা নিয়ে আমাদের আড্ডা জমে উঠেছে আজকে গান মুসাফিরে। তো দেখতে দেখতে সময়ের একদম শেষ দিকে, বৃষ্টি কিন্তু পড়ছে, পড়ুক, চিন্তা নেই। বৃষ্টি কিন্তু আমাদের মন ভালো রাখে, বৃষ্টি কিন্তু আমাদের স্বপ্ন দেখায়, যে এরকম একটা মুহূর্তকে মনে করিয়ে দেয়। আর এরকমই বৃষ্টি আমাদেরকে বলে আরও আরও আমাদের মন ভালো করার দায়িত্ব নিক। তো আজকের এই আড্ডা 4447503965712 তে অবশ্যই জানাবেন কেমন লাগলো, এবং যারা ইমেল করছেন gm@radiobanglanet.com অবশ্যই পাঠাবেন আজকের আড্ডা কেমন লাগলো। তো বৃষ্টি শুধু বৃষ্টি নয় আশা করি বোঝা গেল, সত্যিই তো বৃষ্টি শুধু বৃষ্টি নয়, বৃষ্টি অনেক কিছু। বৃষ্টি মানে আমাদের মন কেমনের একটা দিক, বৃষ্টি মানে আমাদের মন ভালো করারও আরেকটা দিক, আবার বৃষ্টি মানে ছাতায় বেরিয়ে পড়া প্রেমিক যুগল। মনে পড়ে যায় সেই মুহূর্ত, তারাও কিন্তু বৃষ্টি খোঁজে, তারাও ছাতাটা খুলতে চায়, একটু একা একটু অন্তরঙ্গ মুহূর্ত তারাও চায়, সেই বৃষ্টি তাদের সুযোগ করে দিল। ধন্যবাদ জানায় বৃষ্টিকে, যে জায়গা বৃষ্টির জন্য অপেক্ষা করছে সেখানে মুষলধারে বৃষ্টি নামুক, আর যে জায়গা বৃষ্টিকে চাইছে না, পরে হলে ভালো হয়, সে জায়গায় বৃষ্টি একটু লুকিয়ে থাকুক। এ পর্যন্তই দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। শুনতে থাকুন এভাবেই 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com।

0: দেখানা।
1: আহা, বারান্দায় আয়েস করে সময় কাটাতে কার না ভালো লাগে, আমার তো দারুণ লাগে। তবে হ্যাঁ, আমার বাড়িতে বারান্দা নেই ঠিকই, তবে কোনো রিলেটিভের বাড়ি হোক বা কোনো বন্ধুর বাড়িতে বারান্দা থাকলে আমি আগে ভাগে সেটাকে কিন্তু হাইজ্যাক করি। মনে হয় সারাদিন ওই বারান্দায় কাটিয়ে দিই। জানি আপনারও এরকম কোনো একটা গল্প নিশ্চয়ই আছে, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানির .com-এ। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও, শুনতে থাকুন

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একই বেলা তুমি কাঁদছ? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি, কান্নাকাটির হল্লাহাটির সময় গেছে পেরিয়ে। হ্যালো, তুমি

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন আরিন সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। কথা হচ্ছিল ব্যালকনি নিয়ে। ব্যালকনি নিয়ে কিন্তু দারুণ একটা ক্লাইম্যাক্স আছে, মানে ব্যালকনি নিয়ে যে কত স্মৃতি, কত গল্প, মানে আপনারও নিশ্চয়ই ব্যালকনি নিয়ে প্রচুর গল্প আছে আমি জানি। আপনারও মনে হচ্ছে যে অ্যানিকে জানাই আপনার গল্পগুলো, তো দেরি করছেন কেন, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন +447503965712। যেটা বলছিলাম, বৃষ্টির দিনে কিংবা শীতের সকালে কফিটা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আয়েস করতে মন্দ লাগে না, তাই না? কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি ফোনে কথা বলছেন বা কারোর সঙ্গে আড্ডা মারছেন, জমি আড্ডা মারছেন, ব্যালকনি কিন্তু একটা দারুণ প্লেস, কি তাই তো? প্রত্যেকটা মানুষেরই ব্যালকনি নিয়ে দারুণ দারুণ মজার মজার স্মৃতি কিংবা খুব স্পেশাল কোনো মেমোরিজ আছে, তাহলে অবশ্যই আমাকে জানাতে হবে আর শুনতে হবে রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস। ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস। চিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি।

0: আমাদের ছুটি ছুটি চলনে বলুটি ওই আনন্দ ঝরনা।
1: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
2: অন্য কোথাও চল?
3: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিন এবার?

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল ব্যালকনি নিয়ে। ব্যালকনি নিয়ে দারুণ একটা মজার গল্প আছে, আমি জানি আপনারও ভীষণ ভীষণ শুনতে ইচ্ছে করছে, তাহলে শুরু করা যাক। তখন ক্লাস 8, পাশের বাড়ির একটি ছেলেকে সবেই মনে ধরতে শুরু করেছে। কথা বলার উপায় নেই, যেহেতু কন্ট্যাক্ট নাম্বার ছিল না, সেই সময় আমার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্টও ছিল না, এবং তার সঙ্গে কথা বলতে ভীষণ ইচ্ছে করতো, তার সাথে ইচ্ছে করতো কানেক্ট করতে, কিন্তু কানেক্ট করার মাধ্যমটা ছিল না। আমার মনে আছে চকলেট ডে ছিল, আর চকলেট ডের দিন খুব ইচ্ছে করছিল তাকে একটা গিয়ে চকলেট দিই, যেহেতু কথা হতো না, কিন্তু কোনো একটা মাধ্যমে তাকে চকলেট দেব। আমি আমার এক বন্ধুর সঙ্গে প্ল্যান করি যে তার ব্যালকনিতে আমি চকলেটটা ছুঁড়ে দেব। অতএব বন্ধুকে নিয়ে গেলাম দোকানে, চকলেট কিনলাম, এবং ফাঁক ফোকর দেখে যখন দেখছি কেউ নেই আশেপাশে, তখন তার ব্যালকনিতে চকলেটটা ছুঁড়ে মারলাম। আমার বিশ্বাস ছিল কোনো না কোনো সময় সে ডেফিনেটলি ব্যালকনিতে তো আসবেই এবং সে চকলেটটা পাবে। এবং সে কি চকলেটটা পেয়েছিল, সে চকলেটটা পেয়ে কতটা খুশি হয়েছিল নাকি রেগে গেছিল, এই সব গল্প নিয়ে ফিরছি একটা ব্রেকের পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানি ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসা,
0: মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসা।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশ।

0: এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ দশটা শহরের কিউরেটেড টপ দশটা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিং আর ইন্টেরিয়ার করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন রেডিও বাংলা নেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। হ্যাঁ, ব্রেকের উপরে যেটা নিয়ে কথা হচ্ছিল, তো যতটা বলেছিলাম চকলেটটা তো যথারীতি ব্যালকনিতে ছুঁড়ে বাড়ি চলে এসেছি। তখন তো শীতকাল ছিল, ব্যাডমিন্টন খেলতে যেতাম, এক্সাম শেষ হয়ে গেছিলো, সেদিন তো আর বাড়ি থেকে বেরোইনি। মানে চকলেটটা যে ব্যালকনিতে ছুঁড়ে মেরেছি, আশেপাশে দেখেছি কেউ দেখেনি, মানে অন্তত আমার যেই বন্ধু আমার সঙ্গে ছিল সেও দেখেছে আশেপাশে তাকিয়েছে, সঙ্গে কেউ নেই, কেউ দেখেনি, তো হালকা টেনশন তো হচ্ছিলই। পরের দিন আমি আর আমার সেই বন্ধু দোকানে গেছি ব্যাডমিন্টনের কক কিনতে। তখন শীতকাল ছিল, যাই হোক, মানে সেও দেখি গেছে, মানে টাইমিংটা খুব অদ্ভুতভাবে ম্যাচ করে গেছে। আমি তো আর তাকাচ্ছি না অবস্থার দিকে, মানে আমার মনে হচ্ছিল যে তাকালি আমি কেসকে যাব। সে দেখি আমাকে দেখে মুচকে মুচকে হাসছে, খুব চাপের ব্যাপার। আমি বুঝলাম যে সে নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গেছে। যাই হোক, কোনো রকম কেটে পড়তে পারলে বাঁচি সেই সময় দোকান থেকে, তো সে বুঝে গেছিলো কোনোভাবে। পরে তার সাথে কোনোভাবে কানেক্ট করিনি আর, বা এটা নিয়ে কোনো কথাও হয়নি, আজ অব্দিও সেই মানুষটার সঙ্গে আমার কোনো কথা হয়নি। তো এগুলো মনে পড়লে ভীষণ মজা লাগে এই আর কি। মানে এরকম মজার মজার প্রচুর স্মৃতি নিশ্চয়ই আপনারও আছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, বারান্দা নিয়ে আড্ডার কোনো শেষ নেই, কিংবা বারান্দায় বসে আড্ডা উফ দারুণ। আর ওয়েদার যদি হয় শীত কিংবা বর্ষা, তাহলে তো জমে জাস্ট মাখুন। কিন্তু মানে ব্যালকনিতে বসে আড্ডা মারার থেকেও আমার মনে হয় আমার সঙ্গে আপনার আড্ডাটা সব থেকে বেশি জমজমাট হয়। তাহলে কেমন লাগছে আমার আপনার এই যে আড্ডাটা রোজ হচ্ছে এবং আপনি আমাকে শুনছেন, সবটাই ভালো মন্দ যাই লাগুক না কেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। তাহলে সময় বলছে এখন প্রায় শেষ, আজকে যেতে হবে, আজকের আড্ডাটা এখানেই থামাতে হবে। ভালো থাকবেন, শুনতে থাকবেন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক

বৃষ্টির দিন বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সবাই মিলে একসঙ্গে বসে একটা ভূতের গল্প শোনা, কিংবা রাতে ঘুমানোর সময় কানে কানে রয়েছে একটা সাসপেন্সের গল্প, অথবা ছুটির দিনে বেশ একটা ঘর অন্ধকার করে একটা ভূতের ছবি চালিয়ে দেখা, সত্যি তার মধ্যে কিন্তু রয়েছে দারুণ একটা মজা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে আমরা ভয়ের কথা বলছি, ভয়ের গল্পের কথা বলছি, সত্যি কিন্তু এর মধ্যে কিন্তু একটা আলাদা মজা রয়েছে। হয়তো একটু ভয় করে, একটু গা ছমছম করছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা মজাও হচ্ছে। আর সেই জন্যই বারবার করে এইরকম সাসপেন্সের গল্প শুনতে কিংবা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের আজকের এই নেই ভয়ের গল্প নিয়ে থাকবো, তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

আমি ভয় করব না ভাই করব না, দুবেলা মরার আগে মরব না ভাই মরব না। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা ইচে গল্প করছি, যেখানে যদি সত্যি আমরা কিসে ভয় পাই সেটা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে সত্যি আমরা যেটা জানি না, যেটা আমাদের কাছে অজানা, সেটা নিয়েই কিন্তু আমাদের ভয়। আমরা যেটা জানি সেটা নিয়ে কিন্তু আমরা ভয় পাই না, কারণ সেটা আমাদের ভীষণভাবে জানা। আমরা জানি তার আগে কি পরে কি সেটাতে কি হবে, সব কিছুই কিন্তু আমাদের জানা রয়েছে। কিন্তু যেটা আমরা জানি না, কি হবে কি হতে পারে, এরকম নানা রকমের ভাবনা তখন আমাদের মাথায় আসতে থাকে, আর সেখান থেকেই আমরা ভয় পাই। তাই এই যে আমাদের ল্যাক অফ নলেজ, যদি আমরা সেটাকে একটু বাড়িয়ে নিই, তাহলে কিন্তু আমরা সত্যি ভয়কে জয় করতে পারি। আমরা সত্যি কখনো কখনো হয়তো ভূতের গল্প শুনে কিংবা সাসপেন্সের গল্প শুনে আমরা এসে একটা মজা পাই, কারণ সেই যে ভয় সেটার মধ্যে কিন্তু একটা আনন্দ রয়েছে। কিন্তু যেটা আমাদের কাছে অজানা, আবার অনেকের কাছে এই যে পরীক্ষা নিয়ে ভয়, অঙ্কের ভয়, সেগুলোকে কিন্তু ওভারকাম করা অবশ্যই দেয়। আর সেই সব কিছু আমাদের আজকের গল্পে উঠে আসবে। তবে এখন শুনছি গান, ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে

0: ঋতু হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
1: হঠাৎ সামনে শ্রীদের খোসা দিয়ে সামনে যদি যায় সে এই পথ দিয়ে,
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে, যে কাউকে বিশ্বাস না করে, বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

নিয়ে সবারই কিন্তু একটা টেনশন কাজ করে। পরীক্ষা কেমন হবে, কি হবে, কেমন কোয়েশ্চেন পেপার হবে, সবকিছু নিয়ে কিন্তু একটা অদ্ভুত ভয় লাগতে থাকে। কিন্তু অনেকের মধ্যে এটা বেশ একটা বাড়াবাড়ি রকমের দেখা যায়। তাদের যেটা হয়, পরীক্ষার আগের দিন ঘুম হয় না, তাদের খিদে পায় না, তাদের পেট গুড়গুড় করে, আবার অনেকে তো বলে অঙ্ক পরীক্ষার আগের দিন তাদের নাকি জ্বরও এসে যায়। এই যে নানা রকমের পরীক্ষা নিয়ে গল্প, সেটা কিন্তু আমরা প্রায় শুনে থাকি। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা এই যে পরীক্ষার ভয়ের কথা বলছি, এটা তো অনেকের মধ্যেই দেখা যায়, সেখানেও কিন্তু এই অজানা, সেই অজানা জিনিসের ভয়ই এটার সঙ্গেও কিন্তু কোথায় যেন মিলে রয়েছে। আসলে আমরা জানি না যে এই যে কালকে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষার কোয়েশ্চেন পেপারটা ঠিক কেমন হবে, সেটা কি আমি আনসার দিতে পারবো, এটা নিয়েই কিন্তু আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের ভয়। কিন্তু যদি আমরা সাবজেক্টকে খুব ভালো করে আমরা পড়ে যাই, আমরা জানি যে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নই আসুক না কেন আমরা তার আনসার করতে পারবো, তাহলে কিন্তু নিমেষেই আমাদের ভয়টা উধাও হয়ে যাবে। এই যে অঙ্কের ভয়ের কথা বললাম, এই যে অঙ্ক পরীক্ষার আগের দিন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঘুম আসছে না, খিদে পাচ্ছে না, কিন্তু এমন অনেকেই দেখবে যে অঙ্ক পরীক্ষার আগের দিন তাদের একটু টেনশন হচ্ছে না, কারণ তারা জানে যে অঙ্কই আসুক না কেন তারা সেটা করে দিতে পারবে। আর সেখানে আমি এমন অনেককে শুনেছি যে তারা অঙ্ক পরীক্ষার আগের দিন তারা সিনেমা দেখছে, তারা গান শুনছে, তাদের কিছুই টেনশন হচ্ছে না, এবং বেশ আনন্দ করতে করতে তারা মজা করে গিয়ে অঙ্ক পরীক্ষা দিয়ে আসছেন। এরকম পরীক্ষা নিয়ে নানা রকমের মজার মজার গল্প কিন্তু অনেক সময় শোনা যায়। আমাদের আজকের এই নেই ভয়ের গল্প জারি থাকবে, তবে একটা ছোট্ট বিরতির ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

জানতে পারি আমাদের কোন নতুন দেশে, নতুন কোথাও, নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে আমাদের যেতে হবে, আমাদের যেমন ভীষণ আনন্দ হয়, ঠিক তেমনই আমাদের মনের কোনায় কোথাও যেন একটু ভয় হয়, আর সেই ভয় অজানাকে ভয়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে অজানাকে যে আমাদের একটা ভয় হয়, আমাদের একটা টেনশন হয়, সেটা নিয়ে কথা বলছি। সেখানেই উঠে আসে এই নতুন জায়গায় যাওয়ার কথা। আসলে আমরা যখন নতুন কোনো জায়গায় থাকতে যাব, সেখানে গিয়ে আমরা কিভাবে মানিয়ে নেব, সেখানে আমরা কিছুই চিনি না, কিছুই জানি না, কিভাবে থাকব, সেই সব কিছু নিয়ে কিন্তু আমাদের একটা অদ্ভুত ভাবনা, অদ্ভুত ভয় কাজ করে। কিন্তু তারপর যখন আমরা সেখানে গিয়ে থাকতে শুরু করি, সেখানকার সব জায়গাগুলো আমাদের চেনা হয়ে যায়, সেখানকার মানুষজন হয়ে আমাদের জানা হয়ে যায়, তখন মনে হয় যে এই সব যে জায়গাগুলো যেটা কিনে আমি একসময় চিন্তা করছিলাম, সেটা আসলে আমার কত নিজের, কত আপন, এবং সেখানে আমাদের থাকতে একটুও ভয় করছে না, বরং ভীষণ ভালোবেসে ফেলেছি সেই জায়গাটিকে। সেখানে কিন্তু সেই অজানাকে জানার একটা মজা। এই মজা নিয়েই চলুন আমরা শুনে নিই গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্নে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নির

আগের দুটো গান ছিল আপনার জন্য, ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমরা আজকে ভয়কে জয় করার গল্প করছি। আসলে আমরা যেটা জানি না সেটা নিয়েই তো আমাদের নানা ভাবনা, আমরা যখন সেটা জেনে নিই তখন কিন্তু আমাদের আর সেই ভাবনাটা থাকে না। কিন্তু কখনো কখনো আমাদের একটু ভয় পেতে ভালো লাগে, যেমন ভূতের গল্প শুনে কিংবা ভূতের সিনেমা দেখে। আচ্ছা সত্যি বলুন তো, বাইরে ঝমঝম করে বৃষ্টি, সেই বৃষ্টির ঝমঝম আওয়াজ, তার সঙ্গে গা ঝমঝম করা একটা ভূতের গল্প, বেশ সবাই মিলে একসঙ্গে বসে গরম গরম চা, সেই চায়ের কাপে চুমুক দিতে দিতে ওই রকম একটা গা ঝমঝম করা ভূতের গল্প শুনতে কেমন মজা লাগবে, সেই যে এক অদ্ভুত অনুভূতি, সেই ভালো লাগা মনে করতে করতে চলুন শুনে নিই আমাদের আজকের যেতে যেতে গান। রেখে যাচ্ছি আপনার জন্য, তবে আজকের মতো আমাদের আটটা এখানে থামাতে হচ্ছে। দেখা হবে আগামীকাল ঠিক একই সময় চলে আসবো আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ। বাংলা রেডিও স্টেশন, মন যখন নির্দেশ।

ফিউচার, তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার স্কুলে একে ওকে তাকে তোলে, আমার প্রাণটা করে।

তারপরে ক্লাস হতো হেঁদুয়ায়, আমি নিয়ে কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে সজোরে সে হাঁটা দিলে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

উহ, জমে পুরো ক্ষীর হয়ে গেছে। আগে হ্যাঁ, জমে পুরো ক্ষীর হয়ে গেছে। ভাবছেন তো যে কি ক্ষীর হয়েছে? আরে বলছি মশাই, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট.কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আপনার ভালো থাকার সময় জাস্ট শুরু হয়েছে। তার কারণ আমরা দুজন এক্ষুনি উড়ে বেড়াবো আমাদের ইচ্ছের আকাশে, অ্যাজ ইউজুয়াল ইচ্ছে ডানা মেরে দিয়ে। তো যে কথা বলছিলাম যে কিছু কিছু ঘটনার পরে আর কিছু কিছু ঘটনা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে বাহ, জমে তো পুরো ক্ষীর হয়ে গেল গো। তো সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এই ঘটনাটার আমি নিজেই সাক্ষী, মানে এখন যে ঘটনাটা আপনার সঙ্গে বলবো সেই ঘটনাটা একদম আমার চোখের সামনে ঘটেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আমার এক বন্ধু, সে কিছুদিন আগেই অফিসে জয়েন করেছিল এবং সেই অফিসে তার একজন নতুন ক্রাশ হয়েছিল আর কি। তো আমার বন্ধু সবেমাত্র বাইক কিনেছে, বাইক কিনে বেরিয়েছে এবং বেরোনোর পরে দেখতে পাচ্ছে যে এই যে তার পাশের বাস স্টপেজটা, সেখানে সেই ক্রাশ ওয়েট করছে। এবং তারপর বুঝতেই পাচ্ছেন, আমার বন্ধু বাইক নিয়ে তার সামনে দাঁড়ালো, সেই বাইকে উঠে গেল এবং তারা এই পথ যদি না শেষ হয় বলতে বলতে চলে গেল আর কি। আর এই টোটাল ঘটনাটা আমার একদম চোখের সামনে ঘটার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, বাহ, জমে তো ক্ষীর হয়ে গেল। তো রেডিও বাংলানেট.com এ এরকমই কিছু কথা, এরকমই কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, জমে পুরো ক্ষীর। তো এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24x7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

জমে পুরো ক্ষীর, এই ব্যাপারটা কিন্তু আরো খুব বেশি করে ঘটে হচ্ছে খেলার ময়দানে। কিভাবে? ধরুন এই কিছুদিন আগেই ওয়ার্ল্ড কাপ হলো, ওয়ার্ল্ড কাপ ফুটবল, সেখানে যারা আর্জেন্টিনার সমর্থক ছিলেন তাদের তো ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে গেছে, কি বলেন? তো এরকমই সেখানে যারা আর্জেন্টিনার সমর্থক ছিলেন তাদের তো ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে গেছে, কি বলেন?

0: পুরো ব্যাপারটা জমে ক্ষীর, এবং এই যে জমে ক্ষীর হয়ে গেল এটা কিন্তু বেশ কিছুদিন লোকের মনে থাকবে, বুঝলেন তো? রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের ইচ্ছের আনার আড্ডার আসর, এই আড্ডাটা জারি আছে এরকমই কিছু ঘটনা নিয়ে, যার পরে যার আমার একটা কথাই বলতে ইচ্ছে করেছে যে জমে ক্ষীর। তো এরকমই আরও কিছু ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছের আনা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।
1: একটি কথা শুধা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবে

0: নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

তখন আমাদের কলেজ ডেজ, সেই সময় আমাদের একটা ছোট্ট করে ক্লোজ গ্রুপ ফর্ম করা হয়েছিল, মানে আমরা নিজেরাই নিজেদের বেছে নিয়েছিলাম। ওই মোটামুটি ধরুন গোটা পাঁচ ছয়েক জন মেম্বার সেখানে ছিল, তার মধ্যে কয়েকজন ছেলে কয়েকজন মেয়ে, কিন্তু তার মধ্যে একটি ছেলে এবং একটি মেয়ে একে অপরকে পছন্দ করত, কিন্তু সারা কলেজ ডেজে তারা কেউ কাউকে বলতে পারেনি, যদিও আমরা জানতাম ব্যাপারটা। আর আমার সেই বন্ধু এবং বান্ধবী আলটিমেটলি তাদের মনের কথা বলল, কখন জানেন, যখন কিনা কলেজের শেষ দিন, আর কোনো দিন দেখা হবে না। আর তারপরে তারপরে যে ঘটনাটা ঘটেছিল, তারপরে আমার জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করেছিল, জমে পুরো ক্ষীর। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে জমে ক্ষীর এই ব্যাপারটা নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। কিছু ঘটনার পরে আমার জাস্ট এই কথাটাই বলতে ইচ্ছে করেছিল। তো সেরকমই আরও একটি কথা আপনার সঙ্গে শেয়ার করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

কথায় বলে দ্রব্যগুণ বা কিছু কিছু একটি কম্বিনেশন তৈরি হয়ে যায় যেটা কিনা একদম ব্যাপারটাকে অন্য উচ্চতায় নিয়ে যায়। যেমন ধরুন সোনায় সোহাগা, সেরকমই কিন্তু কিছু কিছু মানুষের সঙ্গে কিছু কিছু মানুষের একটা কম্বিনেশন তৈরি হয়ে যায়। যেমন ধরুন দুই বন্ধু, কিংবা ব্যাটিংয়ের ক্ষেত্রে বলতে গেলে ধরুন সচিন সৌরভ কিংবা অ্যাডাম গিলক্রিস্ট ম্যাথু হেডেন, এই সমস্ত যারা এরকম একটা অদ্ভুত জুটি তৈরি করে ফেলতে পারেন, তাদেরকে দেখে কিন্তু আমার জাস্ট একটা কথাই মনে হয়, উফ জমে ক্ষীর। তো রেডিও বাংলা নাই ডট কমে আজকে আমাদের ইচ্ছের আনার আড্ডার আসর জারি ছিল, জারি আছে এরকমই জমে ক্ষীর হয়ে যাওয়া কিছু ব্যাপারকে নিয়ে। কিছু ঘটনার পরে আমার জাস্ট একটা কথাই বলতে ইচ্ছে করেছে, জমে পুরো ক্ষীর। তো সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছের আনার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু radiobanglanet.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

রেডিও বাঙালি ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতোই এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি, আর তার সাথে সাথে বেশ ভালো মন ভালো করার গান আসছে। মন ভালো করার গান তো থাকছে এবং তার সাথে সাথে ভালো রকমের আড্ডাও দেব। কোথাও ঘুরতে নিয়ে যাওয়ারও কিন্তু একটা প্ল্যান চলছে। কোথায় যাই বলুন তো? নিয়ে যাব আপনাকে সেই পাহাড়ের তলদেশে, অর্থাৎ যে জায়গাটা আমাদের মনে জায়গা করে নিয়েছে এবং সেই জায়গাটার নাম

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন যখনই আমাদের বলতে ইচ্ছা করে বা মনে পড়ে যে আমরা ঘুরতে যাচ্ছি, প্ল্যান তৈরি হয়, সেটা আমার মনে হয় যে ঘুরতে যাওয়ার থেকেও বেশি এক্সাইটেড। আর ঠিক সেই প্ল্যানটা যদি কখনো পাহাড় হয় বা পাহাড়ের সেই নিচের জায়গাটা, অর্থাৎ উপত্যকা ভ্যালি, উপত্যকা যে জায়গাটা ভ্যালি, সেই জায়গাটা, যে জায়গাটাকে আমরা ডুয়ার্স বলে জানি, সেই ডুয়ার্সের জায়গাটা গেলে কেমন হয় বলুন তো? আমাদের বাংলায় ডুয়ার্সের যে এত সুন্দর রূপ সেটা আমার মনে হয় না অন্য কোথাও গেলেও পাওয়া যাবে। তাই জন্য আজকের আড্ডায় থাকছে ডুয়ার্স।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এবং ব্যাপার আছে সেইটা এনজয় করার জন্য আমরা যাই। অনেক সময় হয় যে আমরা সেই উঁচু উঁচু পাহাড়গুলো বা বরফে ঢাকা পাহাড় দেখতে চাই না, একটু সবুজে ঘেঁষা বা সবুজের চাদরে মোড়া পাহাড়গুলো দেখতে চাই। ঠিক সেই রকম জায়গা যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই আপনাকে যেতে হবে ডুয়ার্স। তার কারণ যেখানে পাহাড়ের মনোরম দৃশ্য পাবেন এবং স্নিগ্ধতা পাবেন, গাছের স্নিগ্ধতা। আর যারা গ্রিনারি ভালোবাসেন তাদের কাছে অবশ্যই ফার্স্ট অপশন, যেন অপশন না, লিস্টে ফার্স্ট জায়গায় যেন ডুয়ার্স থাকে।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspot team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে সরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে সরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।
6: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: কি হলো?
1: কি হলো? মাথাটা ঝিমঝিম করছে।
0: সত্যি তো আমিও যে চোখে সর্ষের ফুল দেখছি।
1: সত্যি?

পাহাড়ের বসে বা পাহাড় দেখতে দেখতে যদি আমরা কখনো এক কাপ চায়ে চুমুক দিই, উফ, আমি আর বলতেই পারছি না। তার কারণ আমি নিজে চা প্রেমী এবং তার সাথে সাথে পাহাড় প্রেমী, আর এই দুটো কম্বিনেশন কিন্তু জাস্ট ডেডলি কম্বিনেশন। এবং যারা চা খেতে ভালোবাসেন তাদের চায়ের যে প্রসেসিং, সেটা যখন নিজের চোখে দেখবেন যে চা বাগানে চা কর্মীরা, যেসব কর্মীরা মানে কাজ করেন, তারা কতটা কঠোর পরিশ্রম করে ওই চাটা বানায় বা প্রসেস করে, সেটা দেখলে আমার মনে হয় একটু হলেও ভালোবাসাটা বেড়ে যাবে। আর সেটা দেখার জন্য আপনাকে যেতে হবে ডুয়ার্স। এই যে ডুয়ার্স, মানুষ কেন যেতে চায়? মনোরম দৃশ্য, কারণ বেশি ঠান্ডা না, বেশি গরম না, একটা মনোরম দৃশ্য, তার সাথে সাথে মনোরম পরিবেশে আপনাকে ডুয়ার্স আরও বেশি ভালো লাগা জন্মাতে সাহায্য করবে। এবং তার সাথে সাথে ওই যে বললাম চা তৈরির যে কারখানা বা যেখানে চাটা প্রসেস করা হয়, সেই সমস্ত জিনিসটা আপনি জানতে পারবেন।

radiobanglanei.com এ আজকে ডুয়ার্স নিয়ে কথা বলছি। পশ্চিমবাংলায় এত সুন্দর সুন্দর জায়গা আছে এবং সেই জায়গাগুলোর মধ্যে থেকে ডুয়ার্স কিন্তু অন্যতম এবং নজর কাড়া। আমার মনে হয় মন যখন খারাপ হয় ঠিক সেই সময় বেরিয়ে পড়তে হবে। কখনো যেতে পারেন ডুয়ার্সের সেই গহীন অরণ্যে জঙ্গলের মজা নিতে, আবার কখনো চা বাগানের আনন্দ নিতে, আবার কখনো পাহাড়ের সেই মনোরম দৃশ্যটাকে উপভোগ করতে। রেডিও বাংলা নেই ডট কমে আজকে ডুয়ার্স নিয়ে কথা হলো। কেমন লাগলো আড্ডাটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে আপনার ডুয়ার্সে যাওয়ার অভিজ্ঞতা বা কিছু যদি শেয়ার করার ইচ্ছা থাকে ঘোরা নিয়ে, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আর ফলো করতে ভুলবেন না। www.radiobanglanei.com

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমরা সবাই জানি যে বৃষ্টি পড়লে আমাদের মনটা একটু অন্যরকম হয়ে যায়, কিন্তু এই বৃষ্টির মধ্যেই কিন্তু অনেক গল্প থাকে। আর বৃষ্টি মানেই হচ্ছে আমাদের মন ভালো করে দাও, সেরকম কিছু ব্যাপারও কিন্তু জড়িয়ে থাকে। এই মন ভালো করে দাও, এখানেও কিন্তু আমাদের মনের মধ্যে অনেক বিষণ্ণতা জমা হয়, আর সেই বিষণ্ণতা এমনও হয় মাঝে মধ্যে যেন বৃষ্টির যে জলের যেরকমভাবে ধারা বয়ে চলে, সেইভাবে যেন আমাদের সেই দুঃখগুলোও যেন সেইভাবে বয়ে যায়। ঠিক যেরকম মনে পড়ে যাচ্ছে চার্লি চ্যাপলিনের সেই কথা, চার্লি চ্যাপলিন বৃষ্টির মধ্যে কেঁদে নিতেন বা বাথরুমে গিয়ে একদম স্নান করার মতো পরিস্থিতিতে থেকে সেখানে ঝরঝর করে কেঁদে তার জীবনের প্রতিটা দুঃখকে মিটিয়ে নিতেন। তো দুঃখ তো কখনো মেটে না, কিন্তু সাময়িক তো মেটার ব্যাপার থাকেই। আমাদের আজকের আড্ডা বৃষ্টি শুধু বৃষ্টি নয়, সত্যি তো তাই। বৃষ্টির মানে কি শুধু আমাদের বৃষ্টি পড়ে যাচ্ছে, আমরা দেখছি বৃষ্টি ভালো লাগছে, তা তো নয়। সেই বৃষ্টির মধ্যেও জড়িয়ে থাকে অনেকের অনেক স্মৃতি, অনেকের অনেক ভালো লাগা, অনেকের অনেক দুঃখ। আজকে সেই নিয়ে আমাদের আড্ডা জারি থাকবে। নিশ্চয়ই আপনাদেরও এখন যে শো হচ্ছে, কোথাও কোথাও বৃষ্টি কিন্তু হচ্ছে, নিশ্চয়ই রিলেট করতে পারছেন এই বৃষ্টির সঙ্গে সেই মুহূর্তের কিছু কাহিনী, সেই মুহূর্তের কোনো ছবি। সঙ্গে থাকুন, ফিরে আসবো, আড্ডা চলবে বৃষ্টি শুধু বৃষ্টি নয় নিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরালাম ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা। বৃষ্টি শুধু বৃষ্টি নয়, সত্যি তো বৃষ্টি শুধু বৃষ্টি নয়, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তে ঘটে যাওয়া অনেক কাহিনী, যে কাহিনীর পরতে পরতে কিন্তু আনন্দ যেমন আছেই দুঃখ কিন্তু উঁকি মারে। আর দুঃখ না থাকলে আনন্দ যেমন হয় না, আনন্দ না থাকলে দুঃখরও ঠিক প্রকাশ ঘটে না। তো আমরা সেইভাবে কখনো কখনো এই বৃষ্টির মধ্যে হারিয়ে যাওয়া দিনগুলোকেও খুঁজি। বৃষ্টির মধ্যে ছোটবেলায় আমাদের জলা জবের মধ্যে চিপাং ঝোপাং ঝপাং এই যে ব্যাপারগুলো আমাদের থাকে, আর এর মধ্যে যে একটা আলাদা আনন্দ, একটা আলাদা সম্পর্ক জড়িয়ে আছে, এটা যারা সেই বৃষ্টির মধ্যে দিয়ে কাটিয়েছে তারাই কিন্তু একমাত্র উপলব্ধি করতে পারবে এই সুন্দর একটা মুহূর্তের যে অন্তরের একটা সূক্ষ্ম জায়গায় কোথাও গিয়ে একটা ভালো লাগা তৈরি হয়। বৃষ্টির মধ্যে একসঙ্গে অনেকজন বন্ধু মিলে যখন জমা জলের মধ্যে দুষ্টুমিটা চলতে থাকে, তখন সে মুহূর্ত ভোলার নয়। আর এ মুহূর্ত একমাত্র এই সময়কে কেন্দ্র করে ছোটবেলা, আর যে ছোটবেলা আমাদেরকে ভালো থাকতে শেখায়। যত বড়ই হই না কেন, কোথাও না কোথাও ছোটবেলায় ফিরতে ইচ্ছে করে আমাদের সকলের। আর সেই ছোটবেলাতেই বৃষ্টির মুহূর্ত মনে করিয়ে দেয় আমরা যেখানে আছি সেখানেই আছি, কিন্তু একটু যেন বড় হয়েছি। আর সেই বড় হওয়াকে দূরে সরিয়ে রেখে বৃষ্টি আসলেই মনে হয় সেই বন্ধুদেরকে একবার ফোন করে কথা বলি বা ডেকে নিই বা একসঙ্গে হই। এই বৃষ্টিতে আবারও একবার বুট পরেই একাম ওপাং ছপাং হোক। সঙ্গে থাকুন, আমরা ফিরবো আজকের এই স্পেশাল আড্ডা নিয়ে। শুনতে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, বৃষ্টি শুধু বৃষ্টি নয়।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

ফিরে এলাম ব্যাক টু ব্যাক আবারও আজকের এই স্পেশাল আড্ডা। বৃষ্টি শুধু বৃষ্টি নয়, এই বৃষ্টির মধ্যেই অনেক হারিয়ে যাওয়া গল্প থাকে, হারিয়ে যাওয়া প্রেম থাকে। হয়তো যেদিন হয়তো সেই বন্ধুটার সঙ্গে আমার শেষ দেখা হয় সেদিন প্রচণ্ড জোরে তুমুল জোরে বৃষ্টি হয়, ভাসিয়ে দেয় সেই জায়গা। আর মনে থাকে যে আজ তুই অনেক দূরে সরে যাচ্ছিস, কিন্তু আমার চোখ যেমন বাদ সারছে না ঠিক সেরকম আকাশও যেন ভেঙে পড়েছে। আকাশও চাইছে না আমরা আলাদা হই, আমরা দূরে চলে যাই। এই ব্যাপারগুলো যেন কোথাও না কোথাও একটা ভালোবাসার বিচ্ছেদ, দুঃখ সব কিছু মিলিয়ে বৃষ্টি যেন আমাদেরকে ভালো থাকতে শেখায়। আবার কখনো মনে হয় যে এই বৃষ্টি আমাদের এই চলে যাওয়ার একটা যে কষ্ট সেটা যেন উৎসবে পরিণত করে দিচ্ছে, যেন মনে হচ্ছে চল আরও একবার এপাং ওপাং ছপাং হোক। আর এই বৃষ্টি মাঝে মাঝে প্রচণ্ডভাবে কষ্ট পায়। হয়তো দূরে যে মানুষটি চলে যাচ্ছে সে বলে যাচ্ছে যে তুই কাঁদবি না, প্রমিস কর আমি চলে যাচ্ছি, কিন্তু না, কোথাও তো চলে আসে চোখে জল। হঠাৎ সেই মুহূর্তে বৃষ্টির জল চলে এলো, বৃষ্টি পড়ছে মুষলধারে, ভিজছে সবাই। হয়তো যে বন্ধুটা বলেছিল তুই প্রমিস কর কাঁদবি না, সেও কাঁদছে কিন্তু বুঝতে দিচ্ছে না। যখন আরেকজন জিজ্ঞেস করে কি হলো তুই যে আমাকে বললি কাঁদবি না, তুই তো কাঁদছিস, আমি কোথায় কাঁদছি রে, বৃষ্টি পড়ছে তো, বৃষ্টির জল চোখের মধ্যে দিয়ে গেলে আমি কি করতে পারি, কোথাও একটা ভালো লাগা, কোথাও একটা স্পর্শ, কোথাও একটা সুন্দর মুহূর্তকে মনে পড়ে যায়। মনে পড়ে যাচ্ছে নিশ্চয়ই আপনাদেরও, হ্যাঁ আমারও পড়ে যাচ্ছে মনে। সঙ্গে থাকুন, এই মনে রাখার রেশকে সঙ্গে করে কয়েকটা গান শুনি, তারপর ফিরে এসে আবারও আড্ডা হবে। বৃষ্টি শুধু বৃষ্টি নয়।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com শুনছেন। সঙ্গে আছি আমি সবিকা, সঙ্গে আছেন আপনারা। তো আমাদের আড্ডা এভাবেই এগিয়ে চলছে বৃষ্টিকে কেন্দ্র করে। আমার মনে পড়ে যায় বৃষ্টির সেই দিনটা যেদিনটা ঘুরতে গিয়ে ছাতা নেওয়া হয়নি, হয়তো এই দূরে বহু দূরে সম্ভবত মেঘালয় এরকম একটা জায়গা যেখানে অনবরত বৃষ্টি নামলে কিন্তু ঠকে যাবেন, কারণ আপনি কিছুটা পথ হাঁটবেন হট করে বৃষ্টি, আবার কিছুটা পথ হাঁটবেন হাতের মধ্যে মেঘ উঠে আসছে। এই মেঘ বৃষ্টির খেলা কিন্তু একমাত্র খেলে মেঘালয়, চেরাপুঞ্জি এরকম কিছু জায়গা, এবং এইভাবে কিন্তু একটা সুন্দর সম্পর্কও তৈরি হয়, কারণ আপনি জানেন না যে এই জায়গা চেরাপুঞ্জি বলুন, শিলং বলুন, এই যে জায়গাগুলো এগুলো কখন যে কীভাবে আপনাকে ভিজিয়ে দেবে আপনি নিজেও জানেন না, তাই বৃষ্টি কিন্তু সঙ্গে রাখতে হবে। এবং এমনও হয় এই বৃষ্টি কিন্তু সারা দিনটাকে পণ্ড করে দেয় আপনার ঘোরা, এরকমও হয়। ঘরের মধ্যে থেকে তখন বৃষ্টি দেখাটাও যেন আর ভালো লাগে না, জানলার পাশে যেখানে আপনি হোটেল বুক করেছেন সেই হোটেলের জানলা দিয়ে অনবরত মুষলধারে বৃষ্টি দেখছেন, ভালো লাগছে না আজ। কারণ আমাদের আড্ডা দেওয়ার পালা ছিল সেই জায়গাগুলোয় যেখানে আমরা প্রাণ খুলে আনন্দ করে হেঁটে যাব, দৌড়ব, কিন্তু বৃষ্টি পড়ছে মুষলধারে, আজ ক্যান্সেলে। আগামীকাল নিশ্চয়ই আকাশ পরিষ্কার থাকবে এবং আমাদের সাইট সিন জার্নিটা হবে, কষ্ট হয় তাই না? একদমই তাই, আমারও মনে পড়ে যাচ্ছে এরকমই, পুরো বৃষ্টিতে একটা দিন নষ্ট হওয়া মানে কোথাও ঘুরতে গিয়ে খুব মন খারাপ হয়ে যায়, তখন বৃষ্টিকে খুব রাগ হয়। আর সত্যিই তো, যার ওপর বেশি ভালোবাসা থাকে তার ওপর তো রাগ হবেই, বৃষ্টিও তার মধ্যে একজন। সঙ্গে থাকুন, ফিরে আসবো আবার আজকের এই স্পেশাল আড্ডা, বৃষ্টি শুধু বৃষ্টি নয়।

তো বৃষ্টির আড্ডা নিয়ে আমাদের আড্ডা জমে উঠেছে আজকে গান মুসাফিরে। তুই দেখতে দেখতে সময়ের একদম শেষ দিকে, বৃষ্টি কিন্তু পড়ছে, পড়ুক, চিন্তা নেই। বৃষ্টি কিন্তু আমাদের মন ভালো রাখে, বৃষ্টি কিন্তু আমাদের স্বপ্ন দেখায়, যে এরকম একটা মুহূর্তকে মনে করিয়ে দেয়। আর এরকমই বৃষ্টি আমাদেরকে বলে আরও আরও আমাদের মন ভালো করার দায়িত্ব নিক। তো আজকের এই আড্ডা 4475 3965 572-তে অবশ্যই জানাবেন কেমন লাগলো, এবং যারা ইমেল করছেন gm@radiobanglanet.com অবশ্যই পাঠাবেন আজকের আড্ডা কেমন লাগলো। তো বৃষ্টি শুধু বৃষ্টি নয় আশা করি বোঝা গেল, সত্যিই তো বৃষ্টি শুধু বৃষ্টি নয়, বৃষ্টি অনেক কিছু। বৃষ্টি মানে আমাদের মন কেমনের একটা দিক, বৃষ্টি মানে আমাদের মন ভালো করারও আরেকটা দিক, আবার বৃষ্টি মানে ছাতায় বেরিয়ে পড়া প্রেমিক যুগল। মনে পড়ে যায় সেই মুহূর্ত, তারাও কিন্তু বৃষ্টি খোঁজে, তারাও ছাতাটা খুলতে চায়, একটু একা একটু অন্তরঙ্গ মুহূর্ত তারাও চায়, সেই বৃষ্টি তাদের সুযোগ করে দিল। ধন্যবাদ জানাই বৃষ্টিকে। যে জায়গা বৃষ্টির জন্য অপেক্ষা করছে সেখানে মুষলধারে বৃষ্টি নামুক, আর যে জায়গা বৃষ্টিকে চাইছে না, পরে হলে ভালো হয়, সেই জায়গায় বৃষ্টি একটু লুকিয়ে থাকুক। এ পর্যন্তই দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। শুনতে থাকুন এভাবেই 24x7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট.com।

আহা, বারান্দায় আয়েশ করে সময় কাটাতে কার না ভালো লাগে, আমার তো দারুণ লাগে। তবে হ্যাঁ, আমার বাড়িতে বারান্দা নেই ঠিকই, তবে কোনো রিলেটিভের বাড়ি হোক বা কোনো বন্ধুর বাড়িতে বারান্দা থাকলে আমি আগে ভাগে সেটাকে কিন্তু হাইজ্যাক করি। মনে হয় সারাদিন ওই বারান্দায় কাটিয়ে দিই। জানি আপনারও এরকম কোনো একটা গল্প নিশ্চয়ই আছে, চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানিট.কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও, শুনতে থাকুন

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

ফিরে এলাম তিনটে গানের পর। আপনি শুনছেন আরিন সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। কথা হচ্ছিল ব্যালকনি নিয়ে। ব্যালকনি নিয়ে কিন্তু দারুণ একটা ক্লাইম্যাক্স আছে, মানে ব্যালকনি নিয়ে যে কত স্মৃতি, কত গল্প, মানে আপনারও নিশ্চয়ই ব্যালকনি নিয়ে প্রচুর গল্প আছে আমি জানি। আপনারও মনে হচ্ছে যে অ্যানিকে জানাই আপনার গল্পগুলো, তো দেরি করছেন কেন, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে দিন +447503965712। যেটা বলছিলাম, বৃষ্টির দিনে কিংবা শীতের সকালে কফিটা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আয়েশ করতে মন তো লাগে না, তাই না? কিংবা ব্যালকনিতে দাঁড়িয়ে আপনি ফোনে কথা বলছেন বা কারোর সঙ্গে আড্ডা মারছেন, জমি আড্ডা মারছেন, ব্যালকনি কিন্তু একটা দারুণ প্লেস, কি তাই তো? প্রত্যেকটা মানুষেরই ব্যালকনি নিয়ে দারুণ দারুণ মজার মজার স্মৃতি কিংবা খুব স্পেশাল কোনো মেমোরিজ আছে, তাহলে অবশ্যই আমাকে জানাতে হবে আর শুনতে হবে রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম, ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মারতাম, ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম, ঝিন্তি তুই বৃষ্টি হতে পারতিস।

মিঠে রোদ্দুর তুই হয়ে যা আলো ঢালো ঝোড়ো হাওয়া, তোল তুফান বুকে বুক মিশিয়ে তুই ছাড়া মিথ্যে গান গাওয়া। ঝিন্তি তুই নেই তাই কোনো স্বাদ নেই, সব মিথ্যে ক্লাসরুমে লেকচার, কতক্ষণ আর সহ্য করা যায় বল এপিএস কে জিরো তাচার। ঝিন্তি তুই হয়ে যা মিঠে রোদ্দুর

আমি জানি না, জানি না তুই কার কথা ভাবছিস। ফিলোসফির কোচিং ক্লাস ভুলে যা, জীবনটাকে নম্বরে কেন ভাবছিস। চিন্তি তুই জানিস না গত সাত দিন তোকে অলিতে গলিতে খাতাতে তুলিতে খুঁজেছি, তোকে খুঁজেছি, তোকে খুঁজেছি।

0: কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম গানের বিরতির পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। কথা হচ্ছিল ব্যালকনি নিয়ে। ব্যালকনি নিয়ে দারুণ একটা মজার গল্প আছে, আমি জানি আপনার ভীষণ ভীষণ শুনতে ইচ্ছে করছে, তাহলে শুরু করা যাক। তখন ক্লাস 8, পাশের বাড়ির একটি ছেলেকে সবে মনে ধরতে শুরু করেছে। কথা বলার উপায় নেই, যেহেতু কন্ট্যাক্ট নাম্বার ছিল না, সেই সময় আমার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্টও ছিল না, এবং তার সঙ্গে কথা বলতে ভীষণ ইচ্ছে করতো, তার সাথে ইচ্ছে করতো কানেক্ট করতে, কিন্তু কানেক্ট করার মাধ্যমটা ছিল না। আমার মনে আছে চকলেট ডে ছিল, আর চকলেট ডের দিন খুব ইচ্ছে করছিল তাকে একটা গিয়ে চকলেট দিই, যেহেতু কথা হতো না, কিন্তু কোনো একটা মাধ্যমে তাকে চকলেট দেব। আমি আমার এক বন্ধুর সঙ্গে প্ল্যান করি যে তার ব্যালকনিতে আমি চকলেটটা ছুঁয়ে দেব। অতএব বন্ধুকে নিয়ে গেলাম দোকানে, চকলেট কিনলাম, এবং ফাঁক ফোকর দেখে যখন দেখছি কেউ নেই আশেপাশে, তখন তার ব্যালকনিতে চকলেটটা ছুঁড়ে মারলাম। আমার বিশ্বাস ছিল কোনো না কোনো সময় সে ডেফিনেটলি ব্যালকনিতে তো আসবেই এবং সে চকলেটটা পাবে। এবং সে কি চকলেটটা পেয়েছিল, সে চকলেটটা পেয়ে কতটা খুশি হয়েছিল নাকি রেগে গেছিল, এই সব গল্প নিয়ে ফিরছি একটা ব্রেকের পর। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কমে। মন যখন নিরুদ্দেশ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের ওয়েবসাইট www.radiobanglanet.com। হ্যাঁ, ব্রেকের উপরে যেটা নিয়ে কথা হচ্ছিল, তো যতটা বলেছিলাম চকলেটটা তো যথারীতি ব্যালকনিতে ছুঁড়ে বাড়ি চলে এসেছি। তখন তো শীতকাল ছিল, ব্যাডমিন্টন খেলতে যেতাম, এক্সাম শেষ হয়ে গেছিল, সেদিন তো আর বাড়ি থেকে বেরোইনি। মানে চকলেটটা যে ব্যালকনিতে ছুঁড়ে মেরেছি, আশেপাশে দেখেছি কেউ দেখেনি, মানে অন্তত আমার যেই বন্ধু আমার সঙ্গে ছিল সেও দেখেছে আশেপাশে তাকিয়ে যে সঙ্গে কেউ নেই, কেউ দেখেনি। তো হালকা টেনশন তো হচ্ছিলই। পরের দিন আমি আর আমার সেই বন্ধু দোকানে গেছি ব্যাডমিন্টনের কক কিনতে। তখন শীতকাল ছিল, যাই হোক, মানে সেও দেখি গেছে, মানে টাইমিংটা খুব অদ্ভুতভাবে ম্যাচ করে গেছে। আমি তো আর তাকাচ্ছি না অবস্থার দিকে, মানে আমার মনে হচ্ছিলো যে তাকালি আমি কেস খেয়ে যাবো। সে দেখি আমাকে দেখে মুচকে মুচকে হাসছে, খুব চাপের ব্যাপার। আমি বুঝলাম যে সে নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গেছে। যাই হোক, কোনো রকম কেটে পড়তে পারলে বাঁচি সেই সময় দোকান থেকে। তো সে বুঝে গেছিলো কোনোভাবে, পরে তার সাথে কোনোভাবে কানেক্ট করিনি আর, বা এটা নিয়ে কোনো কথাও হয়নি। আজ অবধিও সেই মানুষটার সঙ্গে আমার কোনো কথা হয়নি। তো এগুলো মনে পড়লে ভীষণ মজা লাগে এই আর কি। মানে এরকম মজার মজার প্রচুর স্মৃতি নিশ্চয়ই আপনারও আছে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, বারান্দা নিয়ে আড্ডার কোনো শেষ নেই, কিংবা বারান্দায় বসে আড্ডা উফ দারুণ। আর ওয়েদার যদি হয় শীত কিংবা বর্ষা, তাহলে তো জমে জাস্ট মাখুন। কিন্তু মানে ব্যালকনিতে বসে আড্ডা মারার থেকেও আমার মনে হয় আমার সঙ্গে আপনার আড্ডাটা সব থেকে বেশি জমজমাট হয়। তাহলে কেমন লাগছে আমার আপনার এই যে আড্ডাটা রোজ হচ্ছে এবং আপনি আমাকে শুনছেন, সবটাই ভালো মন্দ যাই লাগুক না কেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। তাহলে সময় বলছে এখন প্রায় শেষ, আজকে যেতে হবে, আজকের আড্ডাটা এখানেই থামাতে হবে। ভালো থাকবেন, শুনতে থাকবেন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

বৃষ্টির দিন বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, সবাই মিলে একসঙ্গে বসে একটা ভূতের গল্প শোনা, কিংবা রাতে ঘুমানোর সময় কানে কানে রয়েছে একটা সাসপেন্সের গল্প, অথবা ছুটির দিনে বেশ একটা ঘর অন্ধকার করে একটা ভূতের ছবি চালিয়ে দেখা, সত্যি তার মধ্যে কিন্তু রয়েছে দারুণ একটা মজা। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা, আজ রয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। এই যে আমরা ভয়ের কথা বলছি, ভয়ের গল্পের কথা বলছি, সত্যি কিন্তু এর মধ্যে কিন্তু একটা আলাদা মজা রয়েছে। হয়তো একটু ভয় করে, একটু গা ছমছম করছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা মজাও হচ্ছে। আর সেই জন্যই বারবার করে এইরকম সাসপেন্সের গল্প শুনতে কিংবা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের আজকের এই নেই ভয়ের গল্প নিয়ে থাকবো, তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য। ফিরে আসছি গানের উপরে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আমাদের লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

আমি ভয় করব না ভাই করব না, দুবেলা মরার আগে মরব না ভাই মরব না। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা ইচে গল্প করছি, যেখানে যদি সত্যি আমরা কিসে ভয় পাই সেটা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে সত্যি আমরা যেটা জানি না, যেটা আমাদের কাছে অজানা, সেটা নিয়েই কিন্তু আমাদের ভয়। আমরা যেটা জানি সেটা নিয়ে কিন্তু আমরা ভয় পাই না, কারণ সেটা আমাদের ভীষণভাবে জানা। আমরা জানি তার আগে কি পরে কি সেটাতে কি হবে, সব কিছুই কিন্তু আমাদের জানা রয়েছে। কিন্তু যেটা আমরা জানি না, কি হবে কি হতে পারে, এইরকম নানা রকমের ভাবনা তখন আমাদের মাথায় আসতে থাকে, আর সেখান থেকেই আমরা ভয় পাই। তাই এই যে আমাদের ল্যাক অফ নলেজ, যদি আমরা সেটাকে একটু বাড়িয়ে নিই, তাহলে কিন্তু আমরা সত্যি ভয়কে জয় করতে পারি। আমরা সত্যি কখনো কখনো হয়তো ভূতের গল্প শুনে কিংবা সাসপেন্সের গল্প শুনে আমরা এসে একটা মজা পাই, কারণ সেই যে ভয় সেটার মধ্যে কিন্তু একটা আনন্দ রয়েছে, কিন্তু যেটা আমাদের কাছে অজানা। আবার অনেকের কাছে এই যে পরীক্ষা নিয়ে ভয়, অঙ্কের ভয়, সেগুলোকে কিন্তু ওভারকাম করা অবশ্যই যায়, আর সেই সব কিছু আমাদের আজকের গল্পে উঠে আসবে। তবে এখন শুনছি গান, ফিরে আসছি গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম এ পপকর্ন অনামিকার সঙ্গে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
3: হঠাৎ সামনে শ্রীদের খোশারিয়ে সামনে যদি যায় সে এই পথ দিয়ে,
2: যদি মনে হয় হোক না।

0: আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান। তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

এখানে সবারই কিন্তু একটা টেনশন কাজ করে, পরীক্ষা কেমন হবে, কি হবে, কেমন কোয়েশ্চেন পেপার হবে, সবকিছু নিয়ে কিন্তু একটা অদ্ভুত ভয় লাগতে থাকে। কিন্তু অনেকের মধ্যে এটা বেশ একটা বাড়াবাড়ি রকমের দেখা যায়। তাদের যেটা হয়, পরীক্ষার আগের দিন ঘুম হয় না, তাদের খিদে পায় না, তাদের পেট গুড়গুড় করে, আবার অনেকে তো বলে অঙ্ক পরীক্ষার আগের দিন তাদের নাকি জ্বরও এসে যায়। এই যে নানা রকমের পরীক্ষা নিয়ে গল্প, সেটা কিন্তু আমরা প্রায় শুনে থাকি। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আমরা এই যে পরীক্ষার ভয়ের কথা বলছি, এটা তো অনেকের মধ্যেই দেখা যায়, সেখানেও কিন্তু এই অজানা, সেই অজানা জিনিসের ভয়ই এটার সঙ্গেও কিন্তু কোথায় যেন মিলে রয়েছে। আসলে আমরা জানি না যে এই যে কালকে পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষার কোয়েশ্চেন পেপারটা ঠিক কেমন হবে, সেটাকে আমি আনসার দিতে পারবো, এটা নিয়েই কিন্তু আমাদের ভাবনা, আমাদের চিন্তা, আমাদের ভয়। কিন্তু যদি আমরা সাবজেক্টটাকে খুব ভালো করে আমরা পড়ে যাই, আমরা জানি যে এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নই আসুক না কেন আমরা তার আনসার করতে পারবো, তাহলে কিন্তু নিমেষেই আমাদের ভয়টা উধাও হয়ে যাবে। এই যে অঙ্কের ভয়ের কথা বললাম, এই যে অঙ্ক পরীক্ষার আগে দিন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঘুম আসছে না, খিদে পাচ্ছে না, কিন্তু এমন অনেকেই দেখবে যে অঙ্ক পরীক্ষার আগের দিন তাদের একটু টেনশন হচ্ছে না, কারণ তারা জানে যে অঙ্কই আসুক না কেন তারা সেটা করে দিতে পারবে। আর সেখানে আমি এমন অনেককে শুনেছি যে তারা অঙ্ক পরীক্ষার আগের দিন তারা সিনেমা দেখছে, তারা গান শুনছে, তাদের কিছুই টেনশন হচ্ছে না, এবং বেশ আনন্দ করতে করতে তারা মজা করে গিয়ে অঙ্ক পরীক্ষা দিয়ে আসছেন। এরকম পরীক্ষা নিয়ে নানা রকমের মজার মজার গল্প কিন্তু অনেক সময় শোনা যায়। আমাদের আজকের এই নেই ভয়ের গল্প জারি থাকবে, তবে একটা ছোট্ট বিরতির ওপার নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

জানতে পারি আমাদের কোনো নতুন দেশে, নতুন কোথাও, নতুন কোনো জায়গায়, নতুন কোনো পরিবেশে আমাদের যেতে হবে, আমাদের যেমন ভীষণ আনন্দ হয়, ঠিক তেমনই আমাদের মনের কোনায় কোথাও যেন একটু ভয় হয়, আর সেই ভয় অজানাকে ভয়। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে অজানাকে যে আমাদের একটা ভয় হয়, আমাদের একটা টেনশন হয়, সেটা নিয়ে কথা বলছি। সেখানে উঠে আসে এই নতুন জায়গায় যাওয়ার কথা। আসলে আমরা যখন নতুন কোনো জায়গায় থাকতে যাব, সেখানে গিয়ে আমরা কিভাবে মানিয়ে নেব, সেখানে আমরা কিছুই চিনি না, কিছুই জানি না, কিভাবে থাকব, সেই সব কিছু নিয়েই কিন্তু আমাদের একটা অদ্ভুত ভাবনা, অদ্ভুত ভয় কাজ করে। কিন্তু তারপর যখন আমরা সেখানে গিয়ে থাকতে শুরু করি, সেখানকার সব জায়গাগুলো আমাদের চেনা হয়ে যায়, সেখানকার মানুষজন হয়ে আমাদের জানা হয়ে যায়, তখন মনে হয় যে এই সব যে জায়গাগুলো যেটা কিনে আমি একসময় চিন্তা করছিলাম, সেটা আসলে আমার কত নিজের, কত আপন, এবং সেখানে আমাদের থাকতে একটু ভয় করছে না, বরং ভীষণ ভালোবেসে ফেলেছি সেই জায়গাটিকে। সেখানে কিন্তু সেই অজানাকে জানার একটা মজা। এই মজা নিয়েই চলুন আমরা শুনে নিই গান, তারপর আবার ফিরছি আমাদের আজকের পপকর্নে। আমি অনামিকা, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নির

দুটো গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমরা আজকে ভয়কে জয় করার গল্প করছি। আসলে আমরা যেটা জানি না সেটা নিয়েই তো আমাদের নানা ভাবনা। আমরা যখন সেটা জেনে নিই তখন কিন্তু আমাদের আর সেই ভাবনাটা থাকে না, কিন্তু কখনো কখনো আমাদের একটু ভয় পেতে ভালো লাগে, যেমন ভূতের গল্প শুনে কিংবা ভূতের সিনেমা দেখে। আচ্ছা সত্যি বলুন তো, বাইরে ঝমঝম করে বৃষ্টি, সেই বৃষ্টির ঝমঝম আওয়াজ, তার সঙ্গে গা ছমছম করা একটা ভূতের গল্প, বেশ সবাই মিলে একসঙ্গে বসে গরম গরম চা, সেই চায়ের কাপে চুমুক দিতে দিতে ওই রকম একটা গা ছমছম করা ভূতের গল্প শুনতে কেমন মজা লাগবে, সেই যে এক অদ্ভুত অনুভূতি, সেই ভালো লাগা মনে করতে করতে চলুন শুনে নি আমাদের আজকের যেতে যেতে গান। রেখে যাচ্ছি আপনার জন্য, তবে আজকের মতো আমাদের আটটা এখানে থামাতে হচ্ছে। দেখা হবে আগামীকাল, ঠিক একই সময় চলে আসব আমি অনামিকা পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

কোনদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি। রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই,

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তারপরে ক্লাস হতো হেঁদুয়ায়, আমি নিয়ে কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, সজোরে সে হাঁটা দিলে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

উহ, জমে পুরো ক্ষীর হয়ে গেছে। আগে হ্যাঁ, জমে পুরো ক্ষীর হয়ে গেছে। ভাবছেন তো যে কি ক্ষীর হয়েছে? আরে বলছি মশাই, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানে ডট কমে শুনছেন ইচ্ছে ডানা। আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আপনার ভালো থাকার সময় জাস্ট শুরু হয়েছে। তার কারণ আমরা দুজন এক্ষুনি উড়ে বেড়াবো আমাদের ইচ্ছের আকাশে, অ্যাজ ইউজুয়াল ইচ্ছে ডানা মেরে দিয়ে। তো যে কথা বলছিলাম, যে কিছু কিছু ঘটনার পরে আর কিছু কিছু ঘটনা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, যে বাহ, জমে তো পুরো ক্ষীর হয়ে গেল গো। তো সেরকমই কিছু ঘটনা, সেরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

এই ঘটনাটার আমি নিজেই সাক্ষী, মানে এখন যে ঘটনাটা আপনার সঙ্গে বলবো সেই ঘটনাটা একদম আমার চোখের সামনে ঘটেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আমার এক বন্ধু, সে কিছুদিন আগেই অফিসে জয়েন করেছিল এবং সেই অফিসে তার একজন নতুন ক্রাশ হয়েছিল আর কি। তো আমার বন্ধু সবেমাত্র বাইক কিনেছে, বাইক কিনে বেরিয়েছে এবং বেরোনোর পরে দেখতে পাচ্ছে যে এই যে তার পাশের বাস স্টপেজটা, সেখানে সেই ক্রাশ ওয়েট করছে। এবং তারপর বুঝতেই পাচ্ছেন, আমার বন্ধু বাইক নিয়ে তার সামনে দাঁড়ালো, সে বাইকে উঠে গেল এবং তারা এই পথ যদি না শেষ হয় বলতে বলতে চলে গেল আর কি। আর এই টোটাল ঘটনাটা আমার একদম চোখের সামনে ঘটার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, বাহ, জমে তো ক্ষীর হয়ে গেল। তো রেডিও বাংলানেট.com এ এরকমই কিছু কথা, এরকমই কিছু ঘটনা আপনার সঙ্গে শেয়ার করছি, যার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, জমে পুরো ক্ষীর। তো এই নিয়েই আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.com।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060, আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

জমে পুরো ক্ষীর, এই ব্যাপারটা কিন্তু আরো খুব বেশি করে ঘটে হচ্ছে খেলার ময়দানে। কিভাবে? ধরুন এই কিছুদিন আগেই ওয়ার্ল্ড কাপ হলো, ওয়ার্ল্ড কাপ ফুটবল, সেখানে যারা আর্জেন্টিনার সমর্থক ছিলেন তাদের তো ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে গেছে, কি বলেন? তো এরকমই খেলার ময়দানে কিন্তু যে শুধুমাত্র বড় ময়দান তাও কিন্তু নয়, আমাদের যেগুলো একদম ছোট ছোট ওই পাড়ার খেলা, পাড়ার ফুটবল কিংবা পাড়ার ক্রিকেট খেলা হয়, সেখানেও কিন্তু যে টিমকে আপনি সাপোর্ট করছেন বা যে টিমের হয়ে আপনি খেলছেন, সেই টিম যদি জিতে যায় এবং আপনি যদি খেলে থাকেন আর সেই জয়ের পেছনে যদি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকেন, তাহলে তো হয়েই গেল, পুরো ব্যাপারটা জমে ক্ষীর। এবং এই যে জমে ক্ষীর হয়ে গেল, এটা কিন্তু বেশ কিছুদিন লোকের মনে থাকবে, বুঝলেন? তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসর, এই আড্ডাটা জারি আছে এরকমই কিছু ঘটনা নিয়ে, যার পরে যার আমার একটা কথাই বলতে ইচ্ছে করেছে।

0: যে জমে ক্ষীর। তো এরকমই আরো কিছু ঘটনা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।
1: একটি কথা শুধু।

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।